0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

নির্বাক ফিল্মের যখন কথা হচ্ছে তখন কিন্তু একজন ব্যক্তিত্বকে বলা যেতেই পারে নির্বাক ফিল্মের রাজা। তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। আগে হ্যাঁ, চার্লি চ্যাপলিন এই নামটাই যথেষ্ট, কিন্তু সারা পৃথিবীতে যত ফিল্মের ব্যক্তিত্ব এসেছেন তার মধ্যে বিখ্যাততম তর্ক সাপেক্ষে অবভিয়াসলি এই চার্লি চ্যাপলিন। তো এই চার্লি চ্যাপলিন কিন্তু ছোটবেলায় খুব কষ্ট করে জীবনটা অতিবাহিত করেছেন, কিন্তু তিনি কখনো হাসি মাখা মুখটা দেখাতে ভোলেননি। সেই জন্য তার জীবনে একই সঙ্গে বিরাজ করেছে আনন্দ এবং দুঃখ, এবং সেই ব্যাপারটাই কিন্তু তিনি তার ফিল্মের মধ্যে ফুটিয়ে তুলেছেন বারবার। তার ফিল্ম আমাদের হাসায়, কিন্তু তারই সঙ্গে কিন্তু আমাদের ভাবায়, আর সব থেকে বেশি করে আমাদের চারপাশটা আমাদের নতুন করে চেনায়। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। এরকম কিছু মানুষ, এরকম কিছু মুভমেন্ট যারা কিনা ফিল্মের দুনিয়াটাকেই পাল্টে দিয়েছেন। তো সেরকমই কিছু সিনেমাওয়ালার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও একটি মুভমেন্টের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সিচুয়েশন, সেই সময় গোটা পৃথিবী ধুঁকছে। আগে হ্যাঁ যন্ত্রণায় ধুঁকছে, খাদ্যের অভাবে ধুঁকছে, খিদায় ধুঁকছে। সেই সময় কিন্তু ইটালির অবস্থাও খুব খারাপ ছিল। সবেমাত্র মুসোলিনির আমল থেকে তারা বেরিয়ে এসেছেন। সেই সময় ইতালিতে শুরু হলো এক নতুন ধরনের ফিল্মের মুভমেন্ট, তার নাম ইটালিয়ান নিও রিয়েলিজম। এক্ষেত্রে বাহুল্য বর্জিত ফিল্ম তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হলো এবং বিভিন্ন গল্প এমনভাবে পরিবেশিত হলো যেগুলো কিনা অ্যাকচুয়ালি আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। এই ইতালিয়ান নিও রিয়েলিজম নতুনভাবে ভাবতে শেখালো গোটা পৃথিবীকে। তার মধ্যে অন্যতম বিখ্যাততম একটি ফিল্ম যেটা কিনা আমাদের এখনও নতুন করে ভাবতে সাহায্য করে, সেটা হচ্ছে বাইসাইকেল থেভস। এমন একটি প্লট যা আমাদের পৃথিবীকে নতুন করে চেনায়। তো রেডিও বাংলানে.com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে এমন কয়েকজনকে বোঝানো হচ্ছে যারা কিনা গোটা পৃথিবীর ফিল্মের মানচিত্রই পাল্টে দিয়েছেন, এবং এরকম কিছু মুভমেন্টের কথাও আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট.com।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ইটালিয়ান নিওরিয়ালিজমের পরে ফ্রেঞ্চ নিউ ওয়েভ। আগে হ্যাঁ, এটাও কিন্তু একটা মুভমেন্ট যা কিনা নতুন করে সিনেমাকে তুলে ধরেছিল আমাদের প্রত্যেকের সামনে। তো রেডিও বাংলায় .com শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সিনেমাওয়ালাদের নিয়ে, কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং কিছু মুভমেন্ট যা কিনা গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে ফিল্মের মানচিত্র, সিনেমার মানচিত্র পাল্টে দিয়েছিল। সেরকমই কয়েকজন মানুষ এবং মুভমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর সেক্ষেত্রে কিন্তু আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট হচ্ছে ফ্রেঞ্চ নিউ ওয়েভ। ফ্রেঞ্চ নিউ ওয়েভ এমন একটি ওয়েভ যা কিনা ফিল্মের পরিভাষাকেই নতুন করে পাল্টে দিয়েছিল, তার শর্ট কাটিং থেকে আরম্ভ করে তার ফিল্মের গ্রামার, এমনকি তার ফিল্মের যে বিষয়বস্তু সব কিছুই কিন্তু পুরনো দিনের ফিল্মের থেকে নতুনভাবে ইভলভ করে গিয়েছিল। এবং সেই ফ্রেঞ্চ নিউ ওয়েভ মুভমেন্ট কিন্তু পরবর্তীকালে আমাদের ইন্ডিয়াকেও প্রভাবিত করেছিল, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: এবার আসি ভারতবর্ষের কথায়। ভারতেও কিন্তু ফিল্মের প্রদর্শনটা শুরু হয় লুমিয়ার ব্রাদার্সের হাত ধরেই, যারা 1895 খ্রিস্টাব্দে ফ্রান্সে শুরু করেছিলেন ফিল্মের প্রদর্শনী। তার ঠিক পরের বছর 1896 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মুম্বাই অর্থাৎ তৎকালীন বোম্বেতে তারা প্রথম ফিল্মের প্রদর্শন করে। তারপরেই শুরু হয় বিপ্লব ভারতীয় সিনেমাকে নিয়ে, যার অন্যতম কাণ্ডারী ছিলেন দাদাসাহেব ফালকে, যেই দাদাসাহেব ফালকে পুরস্কার এখনও পর্যন্ত দেওয়া হয়। ভারতবর্ষের প্রথম কাহিনী নির্ভর চলচ্চিত্র হচ্ছে হরিশ্চন্দ্র। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি এগিয়ে নিয়ে গিয়েছেন ফিল্ম, কিন্তু ভারতীয় ফিল্মকে গোটা বিশ্বের দরবারে কিন্তু সবার উঁচুতে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। আগে হ্যাঁ, সত্যজিৎ রায় তার পথের পাঁচালী প্রথম ইন্ডিয়ান ফিল্ম যেটা কিনা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড হয়েছিল। এবং তারপরেই ভারতীয় ফিল্মের মহাকাশে নতুন ধরনের ফিল্ম বানানো শুরু হয়। তো রেডিও বাংলানেট ডট কমে এখন একটা ছোট্ট বিরতির সময়, যার উপরান্তে এরকমই আরও বেশ কিছু কথা আপনার জন্য ওয়েট করবে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: ওরে শোন শোন গেরোবাজ, খোপ থেকে বেরোবাজ, আকাশটা পেরোবাজ, যা রে যা, উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা, যা যা। ভয় তোর কি নেই, জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি নেই, জোর কি, জোর কি খাবি চোর কি, চোর কি, যা রে যা। ওরে শোন শোন গেরোবাজ, খোপ থেকে বেরোবাজ, আকাশটা পেরোবাজ, যা রে যা, উড়ে যা, যা রে যা।

0: হজদি আর সব মিছে পালাবার পথ নাই রে।
1: কেন

0: Left, right, left. Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात. अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात. तेमनी दिन हट बे ना खुल बे भाई जोर बरा. तेमनी दिन हट बे ना खुल बे भाई जोर बरा. अपना हाथ जगनाथ कर बे भाई बाजी मात. अपना हाथ जगनाथ कर बे भाई.
1: बांगलीर आड्डा माने कि शुद्ध गल्प ना कि मोनेर जानला खुले देवार एक अद्भुत जादू. राजनीति থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম. বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলা তথা ভারতীয় ফিল্মের মহাকাশে যদি ত্রিদেব বলতে হয় তাহলে একজন অবশ্যই সত্যজিৎ রায় এবং আরও দুজন ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। এদেরকে বাদ দিয়েও কিন্তু সিনেমা বলার কথা কোনো মতেই বলা সম্ভব নয়। তো ঋত্বিক ঘটক এমন কিছু ফিল্ম তৈরি করে গিয়েছেন যেগুলো আমরা প্রত্যেকেই জানি, যেগুলো অত্যন্ত পরিমাণে ভাবায় আমাদের, একদম কাল্ট। তার সঙ্গে বিভিন্ন সময় কিন্তু আমাদের হিন্দু মিথকেও কল্পনা করা যেতে পারে, এরকমই বলেন যারা ফিল্ম নিয়ে রীতিমতন গবেষণা করেন। ওদিকে মৃণাল সেন নতুনভাবে চিনিয়েছেন আমাদের শহরকে, আমাদের মধ্যবিত্ত জীবনকে। মৃণাল সেনের বহু ফিল্মে, বহু সিনেমায় জলজ্যান্ত একটি শহর অর্থাৎ কলকাতা প্লে করেছে প্রোটাগনিস্টের রোল। এরকমই অদ্ভুত অদ্ভুত ফিল্মের ব্যাকরণ তৈরি করে গিয়েছেন এই দুই ব্যক্তিত্ব, এই দুই সিনেমাওয়ালা। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে সিনেমাওয়ালাদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান নিউ ওয়েভ মুভমেন্টের কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায়
0: কথায়, কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম ফ্রেঞ্চ নিউ ওয়েভ মুভমেন্টের কথা, যেটা কিনা নতুনভাবে ফিল্মকে উপস্থাপিত করেছিল আমাদের সামনে। এই ব্যাপারটা কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য। 1969 খ্রিস্টাব্দে মুক্তি পায় 3টি ফিল্ম, ভুবন সোম, সারা আকাশ এবং উস্কি রুটি। এই 3টি ফিল্মে কিন্তু ভারতীয় জীবনের ক্ষেত্রে ফিল্ম শৈলী এবং ফিল্ম শৈলীর নির্মাণের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিল।

এখান থেকেই হাত ধরে তৈরি হয় এক নতুন ধরনের ফিল্ম, যার নাম প্যারালাল ফিল্ম বা আর্ট ফিল্ম। পরবর্তীকালে বিভিন্ন নির্দেশক এগিয়ে নিয়ে গিয়েছেন নিজের মতো করে সেই প্যারালাল কিংবা আর্ট ফিল্মকে। পরবর্তীকালে আবার মূল যে মেইন স্ট্রিম বলিউড মুভিজ, যেটাও কিনা আমাদের অন্যতম একটি সফলতম সিনেমার ধারা, তার সঙ্গে মিলেও গিয়েছে কোথাও গিয়ে এই মেইন স্ট্রিম এবং প্যারালাল স্ট্রিম মুভি। তো পরবর্তীকালে যে সমস্ত প্রযোজক, যে সমস্ত নির্দেশক এসেছেন, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্বের কথা না বললেই ব্যাপারটা সম্পূর্ণ হবে না। তিনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। তো রেডিও বাংলানেট.কম এর পক্ষ থেকে আমি গৌরব আজকে ওনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আজকে ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। তো তিনিও নতুনভাবে কিন্তু তৈরি করে গিয়েছেন বেশ কিছু ফিল্ম। তো আজকে রেডিও বাংলানেট.কম এ আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল সিনেমাওয়ালাদের নিয়ে। সিনেমাওয়ালা বলতে এরকম কিছু ব্যক্তিত্বের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা কিনা নিজের যোগ্যতায় ফিল্মকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আবার কিছু মুভমেন্টের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা ফিল্মের পরিভাষাটাই চেঞ্জ করে দিয়েছে। তো কেমন লাগলো বলুন তো এই সিনেমাওয়ালাদের নিয়ে আমাদের আড্ডা, জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: Apni ki NRI ar India te phire eshe সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতি। তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেড লাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

নমস্কার বন্ধুরা, আমি শুভায়ন, চলে এসেছি আজকের আড্ডা জাংশনে, যে জাংশনে থাকবে শুধুই বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব মানে শুধু একজন মানুষ নয়, বন্ধুত্ব মানে একটা রং, কখনো লাল আবেগের, কখনো নীল ভরসার, কখনো সবুজ নতুন স্বপ্নের, আবার কখনো হলুদ দুষ্টমির। তবে আজ আগস্ট মাসে রেডিও বাংলা নেট ডট কমের কোনো সম্প্রচার হবে, অথচ ফ্রেন্ডশিপ নিয়ে কিছু হবে না, কালার্স অফ ফ্রেন্ডশিপ, সেই আবহেতেই আমরা আজকে রঙে রঙে খুঁজে নেব আমাদের জীবনে সেই বিশেষ মানুষদের, যারা রক্তের সম্পর্ক না হয়েও পরিবারের চেয়ে কিছু কম জান না। চলুন শুরু করি প্রথম গান দিয়ে, বন্ধুত্বের প্রথম রং হলুদ হাসি আর দুষ্টুমির রঙ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: স্কুলের লাস্ট বেঞ্চ, টিফিন ভাগ করে খাওয়া আর পরীক্ষার আগে কিচ্ছু পড়িনি বলে ফার্স্ট হওয়া বন্ধুটি। হলুদ রঙটি ঠিক যেন তেমনই, রোদ্দুরের মতো উজ্জ্বল, মন খারাপের দিনে মুখে হাসি ফোটানোর ক্ষমতা রাখে। আপনার জীবনেও কি এমন কেউ আছে যার ফোন এলেই মনটা ভালো হয়ে যায়? চলুন ঢুকে যাই, শুনে নি সেই আনন্দের সুর।
1: আছে ক্লাসরুম,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বন্ধুত্বের সবচেয়ে সুন্দর রং বোধ হয় নীল, কারণ নীল মানে আকাশের মতো ভরসা, এমন একজন মানুষ যার কাছে নির্দ্বিধায় সব দুর্বলতা উগড়ে দেওয়া যায়। কথায় আছে, আ ফ্রেন্ড ইজ সামওয়ান হু নোজ দ্য সং ইন ইউর হার্ট অ্যান্ড ক্যান সিং ইট ব্যাক ওয়েন ইউ হ্যাভ ফরগটেন দ্য লিরিক্স। তাহলে চলুন না নীল আকাশের নিচে একটু আশ্রয় খুঁজি, আর খুঁজে নিই সেই ভালোবাসার সখীকে, যে এসে বলবে, এই তো এসেছি তোমারই কাছেতে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রতিটি নতুন অধ্যায়ের সঙ্গে কিছু নতুন বন্ধুর আগমন হয়, নতুন স্কুল, নতুন কলেজ, নতুন অফিস, আর সেখানেই অচেনা মানুষগুলো একসময় হয়ে ওঠে সবচেয়ে চেনা। সবুজ তাই বন্ধুত্বের নতুন শুরুর রং, যে বন্ধুত্ব আজও বেড়েছে গাছের মতো শিকড় ছড়িয়ে। চলুন না সেই অনুভূতির গান শুনি, যেখানে কেউ না কেউ বাড়িয়ে দিচ্ছে আমাদের দিকে তাদের হাতটা।

0: বন্ধুদের জন্য কখনো লড়াই করেছেন, ঝগড়া করেছেন? কখনো রাত জেগে থেকেছেন? কখনো অভিমানে লাল হয়ে থেকেছেন? লাল রং কি শুধু ভালোবাসার? লাল রং বন্ধুদের জন্য নিঃস্বার্থ আবেগেরও। সত্যিকারের বন্ধুরা আমাদের সাফল্যে যেমন বেশি হাততালি দেয়, আর ব্যর্থতায় সবচেয়ে শক্ত করে হাতটা ধরে আর বলে দেয়, প্রথমত আমি তোমাকেই চাই। তারা অপেক্ষা করে আর বলে ওঠে, তুমি আসবে বলে তাই, কারণ তারা ছাড়া আমাদের মনটা যেন একলা ঘর।
1: সেই

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ওখানে স্টেশন টার্মিনাস হাতে বন্দরে অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে বালিশ তোষক কাঁথা।

সাদা রং মানে পবিত্রতা, দ্য কালার অফ পিওর ফ্রেন্ডশিপ। বন্ধুত্বে এমন কিছু সম্পর্ক থাকে যেখানে কোনো স্বার্থ থাকে না, কোনো হিসেবও থাকে না, শুধু থাকে একে অপরের পাশে থাকার কমিটমেন্ট। এমন বন্ধু জীবনে যদি একটাও পাই আমরা, তাতেও জীবন ধন্য। আজকাল তো আড্ডা জাংশন ছাড়া আড্ডাই বসে না। কখনো কফি খেয়েছেন বন্ধুর সঙ্গে? কাজের ব্যস্ততার ফাঁক থেকে একটু নিষ্কৃতি পেয়ে কোনো বন্ধুর সঙ্গে একটা প্ল্যান করেছেন, চল আজকে আমরা গোটা দিন শুধু আড্ডা মারব? আমি জানি সেই আড্ডাটা আজ আর নেই। চলুন না একটু সেই নির্মল সম্পর্কের সুরে আবার ভেসে যাই বন্ধুত্বের সমুদ্রে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

যে বন্ধুটি সবসময় প্ল্যান করে সবাইকে একসাথে জড়ো করে আর আড্ডাকে জমিয়ে তোলে, সেই হলো কমলা রঙের বন্ধুত্ব, দ্য কালার অফ এনার্জি, শক্তি, উচ্ছ্বাস আর প্রাণবন্তকতার প্রতীক। এমন বন্ধুরা না থাকলে জীবনের গল্পটাই যেন ফিকে হয়ে যায়। চলুন না একটু এনার্জি বাড়ানো যাক। আমরা কি কেউ জানি জীবনে কী পাবো আর কী পাবো না?

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি
1: www.gharajaparadesi.labdesi.in।
3: বাংলির অন্যতম ঠিকানা।

আচ্ছা, বেগুনি রঙকে কখনো ঠিক ভালোভাবে অবজার্ভ করেছেন খুব ক্লোজলি? মানে তাকে বলা হয় বিরলতার প্রতীক, দ্য কালার অফ রেয়ার বন্ডস। সব বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু কিছু কিছু বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। মাস নয়, বছর নয়, দশকের পর দশক একই রকম থেকে যায়। তাদের সংখ্যা কম কিন্তু মূল্য অনেক বেশি। সে বিরল সম্পর্কের কথা বলতে গেলে কয়েকটা গান যেগুলো মাথায় আসে। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, আর যখন বন্ধু জিজ্ঞেস করে আমি তো জানিনি তুমি কি শশী।

রেইনবো এভরি কালার টুগেদার, ভাবুন তো যদি শুধু একটা রং থাকতো তাহলে পৃথিবী কতটা একঘেয়ে হয়ে থাকতো, তাই না? বন্ধুত্ব ঠিক তেমন, কেউ আমাদের হাসায়, কেউ সাহস দেয়, কেউ শেখায়, কেউ ঝগড়া করে, কেউ আগলে রাখে। সব রঙের মানুষ মিলেই তো তৈরি হয় জীবনের সবচেয়ে সুন্দর রামধনু। চলুন সেই রামধনুর সুরে ভেসে যাওয়া যাক পরের কয়েকটি গানে।

আজকের এই কালারফুল জার্নিতে আমরা দেখলাম বন্ধুত্ব আসলে একটি অনুভূতি নয়, একগুচ্ছ রঙের সমাহার। জীবনের ক্যানভাসে যত রং তত গল্প। আর যদি আজই সেই পুরনো বন্ধুর কথা মনে পড়ে গিয়ে থাকে, তাহলে অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ফোন করে ফেলুন না। কারণ কিছু সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য খুব বেশি কিছু লাগে না, শুধু একটু সময়, একটু ভালোবাসা, একটু অ্যাটেনশন। আমি শুভায়ন বিদায় নিচ্ছি আজকের আড্ডা জাংশন থেকে, তবে বিদায় নিতে পারবো না। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনার কাছে, ফর ইউর কালার অফ ফ্রেন্ডশিপ। আমার জিজ্ঞেস করা হয়েছিল, ডু ইউ নো এনি শিপ, একটা জাহাজের নাম বলার কথা বলা হয়েছিল আমাকে, যে জাহাজ কখনো ডুববে না, আ শিপ দ্যাট নেভার সিঙ্কস। আমি উত্তর দিয়েছিলাম, দ্য শিপ ইজ ওনলি ফ্রেন্ডশিপ। আর সেই জোরটা পেয়েছিলাম আপনার থেকে। প্রতি শনিবার হাজারো ব্যস্ততার মধ্যেও আপনি কিন্তু আড্ডা জাংশনে টিউন ইন করেন আর শোনেন, পাশে থাকেন। বেতারের দুনিয়ায় হলেও আপনার এই বন্ধুত্বটা অমূল্য। আর তাই শেষ গানটা সেই সব বন্ধুদের জন্য যারা দূরে থেকেও আজও হৃদয়ের সবচেয়ে কাছে। ভালো থাকবেন।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শিক্ষা ব্যবস্থা পরীক্ষাতন্ত্র যে উপার্জন যন্ত্র হয়ে উঠবে তা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একদমই চাননি। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা অবশ্য ক্রমশই তাই হয়ে উঠেছিল। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই প্রবাদ কল্পটা ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দান। ব্যক্তিগত জীবনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সদর্থে কিংবা কদর্থে এই বাক্যের উদাহরণ কিন্তু হয়ে উঠতে চাননি। আরও কথা হবে এই নিয়েই কিন্তু গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুর সদর্থেই লেখাপড়া করে গাড়ি ঘোড়া চেপেছিলেন। অন্যদিকে বঙ্কিমচন্দ্রের মুচিরাম গুর লেখাপড়া না শিখেও হাতের লেখার গুণে অভিভাবক ঈশানবাবুর সৌজন্যে মুহুরিগিরি থেকে শুরু করে ডেপুটিগিরি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তোষামত করার অপূর্ব প্রতিভা ও পড়াশোনা তেমন না করেও কৌশলী আর মানে একটা যে গুণ তার ছিল সেটা কিন্তু বলতেই হয়। শেক্সপিয়ার, মিল্টন, বেকন থেকে কোটেশন দেওয়া, ইংরেজি ভাষা বিজ্ঞদের থেকে প্রভুর পদে সোহাগ মদে দোদুল কলেবর বাঙালি বাবুদের কিন্তু সাহেবরা পছন্দ করতেন বেশি, তাই মুচিরামের চাকরিতে অসুবিধে হতো না। এই পরীক্ষাতন্ত্র ও পরীক্ষাতন্ত্র নির্ভর শিক্ষা যে উপার্জন তন্ত্র তৈরি করে তার থেকে মুক্তির উপায় কি, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন সেই সময়। রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন যে মুক্তির উপায় সহজ নয়, মুক্তির নানা রকম প্রয়াস ও মুক্তির নাম তাৎক্ষণিক অপপ্রয়াস সবকিছুরই সাক্ষী কিন্তু তিনি রয়ে গিয়েছিলেন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
5: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
4: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী বন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পরীক্ষাতন্ত্র নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে বেত্রহস্তে গৃহশিক্ষকের আবির্ভাব হয়। এই গৃহশিক্ষকের বেত্রাঘাত পড়ুয়ার মনে শিক্ষক সম্বন্ধে যে প্রতিদ্বন্দ্বিতামূলক বিরক্তি তৈরি করে তারই মজাদার নিদর্শন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা নামেক কৌতুক হাস্য। ছাত্রের নাম শ্রী মধুসূদন, মাস্টারের নাম কালাচাঁদ। এই কালে প্রয়াত শ্যামল গঙ্গোপাধ্যায় ফেল করা টুকলিবাজ এক শিক্ষক হিসেবে সাধু কালাচাঁদ নামের চরিত্রটি খাড়া করে যখন স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে কিশোর কিশোরী পাঠ্য ফাজিল কাহিনীর রচনা আয়োজন করেছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই শ্রীযুক্ত কালাচাঁদের কথা মনে রাখা তার পক্ষে খুবই সম্ভব ছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষার এই লেখায় ছাত্রী নিজে বলছে যে কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও কিন্তু পিঠে চচ্চর করছে, আজ এর শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কালাচাঁদ কেমন পড়াচ্ছেন, মধুসূদনের পিতা তার পরীক্ষা নিতে এসেছেন, পরীক্ষার উপায় মাস্টার মশাইয়ের সামনে ছেলের পরীক্ষা নেওয়া, ছেলে সব প্রশ্নের বিচিত্র উত্তর দিচ্ছে, উদ্দেশ্য ছেলের হচ্ছে যে প্রহার পরায়ণ মাস্টারকে বিদায় করা। আর তারপরে আমরা দেখেছি যে পড়েছি যে পিতা পুত্রের একটা সংলাপও হয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। মানে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার নানা রকমের ত্রুটি ছিল সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সেই শিক্ষা ব্যবস্থার বিপরীতে দীর্ঘস্থায়ী যত্নশীল কোনো পরিকল্পনা যে গ্রহণ না করে স্বদেশ ভক্তরা সহসা বয়কট পরায়ণ হয়ে উঠতেন, আর জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করে মুহূর্তের মধ্যে সব সমস্যার সমাধান করতে চাইতেন সেটা কিন্তু আমরা সকলেই হয়তো জানি। এই সহসা প্রতিবাদী উত্তেজনাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ছিল অর্থহীন, আর সেই ব্যাপারেই আরও কথা হবে কিন্তু গানের ওপারে।

শুনছেন প্রবাসীমন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এক সময় যখন স্বদেশ ভক্তরা জাতীয় শিক্ষা পরিষদ করার চেষ্টা করছিলেন, এই প্রতিবাদী যে সুর যেটা স্বদেশ ভক্তরা তৈরি করেছিলেন, সেই উত্তেজনা সেটাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থহীন বলে মনে করেছিলেন। তিনি নিজে লিখেছিলেন তার কথায় যে যে দেশ আপনার প্রাণগত অভাব অনুভব করিয়া কোনো ত্যাগ সাধ্য ক্লেশ সাধ্য মঙ্গল অনুষ্ঠানে প্রবৃত্ত হইতে পারে নাই, পরের প্রতি রাগ করিয়া আজ সেই দেশ যে স্থায়ীভাবে কোনো দুষ্কর তপশ্চরণে নিযুক্ত হইবে, এরূপ শ্রদ্ধা রক্ষা করা বড়ই কিন্তু কঠিন। রাগারাগির স্টিম চিরদিন জ্বালাইয়া রাখিবে কে, এবং রাখিলেই বা মঙ্গল কি? গ্যাস কুড়াইলেই যদি বেলুন মাটিতে আছাড় খাইয়া পড়ে, তবে সেই বেলুনে বাস্তু বাড়ি স্থাপনের আশা করা কিন্তু চলে না। মোক্ষম কথা, রাগারাগি স্টিমেই কিন্তু আমাদের সম্বল, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর যেটা আপনাদেরকে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু মোক্ষম কথা বলেছিলেন যে রাগারাগির স্টিমই কিন্তু আমাদের সম্বল। সেকালের মতো একালেও কিন্তু জনসমাজ রাগারাগি স্টিম দ্বারা চালিত, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রকাশ করেছে, দুর্নীতির মূল যেমন তেমন করে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার বাসনা ও বেশি নম্বরের দাক্ষিণ্যে অর্থ উপার্জনের সুনিশ্চয় পন্থার প্রবেশের এসোনা। আমরা যেটা দেখি যে সকলেই জানেন যে গ্যাস ফুরলেই বেলুন কিন্তু মাটিতে আছাড় খাবে, সামাজিক ক্রোধ থিতিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার নতুন বাস্তুবাড়ি নির্মাণের উৎসাহ ও ধৈর্য এই বেলুনবাদীদের নেই।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমি শ্রী

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনে যে সামাজিকতা তৈরি করতে চেয়েছিলেন তা স্ত্রীকে শ্রীময় বলেই কিন্তু গুরুত্ব দিত, দামি বস্তুকে শ্রীময় বলে ভাবত না। যে শিক্ষানীতি প্রতিযোগিতামূলক সাফল্যকে বড় করে তোলে, সেই শিক্ষানীতি মুষ্টিমেয় সফল মানুষের জীবনযাত্রায় নানা দুর্মূল্য বস্তুর সমাহার ঘটাতে চায়। আহার বিহার শয্যা বসবার সর্বত্রই কিন্তু সেটা প্রাচুর্য। সেই প্রাচুর্যের ব্যবস্থা গণতান্ত্রিকভাবে সকলের জন্য করা সম্ভব নয়, করতে গেলে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ নিঃশেষ ও ধ্বংস হয়ে যাবে, হয়ে যাচ্ছেও। বিজ্ঞানীরা কিন্তু আমাদেরকে অনেকদিন আগে সাবধান করেছেন। এই কথা যদি বোঝা যায় তাহলে শিক্ষার উদ্দেশ্য প্রাচুর্য লাভ নয় ও প্রাচুর্য লাভের জন্য প্রতিযোগিতাকে শিক্ষা বলে না, এই সহজ সত্য মেনে নেওয়া কিন্তু সম্ভব। বস্তুতপক্ষে প্রাচুর্যের বাইরেও সহজ শ্রীময় নান্দনিক জীবনযাপন কিন্তু করা সম্ভব আর করা যেতে পারে।
1: তো

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

ফ্লোরেন্সের ভিলা কস্টানজা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আমি। ঘড়ি বলছে এখন ঠিক সকাল 7:30। এক ঝলক ঠান্ডা হাওয়া এসে হঠাৎ বুঝিয়ে দিয়ে গেল শীত পড়তে আর খুব বেশি বাকি নেই। ঝকঝকে সাদা আর সবুজ রঙের বাসটা ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। টিকিটে যেরকম লেখা ছিল, কাটায় কাটায় একদম 8টার সময় রওনা দিলাম আমরা। ফ্লোরেন্সকে বিদায় জানিয়ে আজ আমরা চলেছি পিসাতে। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি। হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা চলেছি সেই শহরে যেখানে রয়েছে সেই বিখ্যাত লিনিং টাওয়ার। পিসাতে একটা ছোট্ট এয়ারপোর্ট আছে, ওই সায়েন্টিস্ট গ্যালিলিওর নামে। এয়ারপোর্টটার নাম এরোপোর্তো গ্যালেই। অন্যান্য এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করেও পিসা শহরে আসা যায়। এছাড়া এভিস এবং ইউরোপ কারের সার্ভিসও রয়েছে এই শহরে। বাসে করে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগলো পিসা পৌঁছতে। আরামদায়ক পুশব্যাক সিট আর ইটালির নীল সাদা আকাশকে সঙ্গী করে আমরা পৌঁছে গেলাম পিসাতে। এই শহরটার মূল আকর্ষণটা অবশ্যই পিসার হেলানো মিনার বা দ্য লিনিং টাওয়ার অফ পিসা। তবে সেটা ছাড়াও রয়েছে এক বিশাল বড় ক্যাথিড্রাল, রয়েছে একটা ব্যাপটিস্ট্রি, আরও আছে মিরাকল স্কোয়ারের মতন স্টানিং সব ভিউস। কেমন এই শহরটা? এখানে ঘুরতে গেলে কী কী দেখব, কোথায় থাকবো, আর মোটামুটি কতদিন লাগতে পারে, আর খরচাই বা কীরকম, এরকম নানান প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এই পিসা সফর। তবে তার আগে শুনে নেব আমার প্রিয় তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: बजलो कारो बेना।
1: কথা হোক তোমারও,
2: কথা হোক আমারও,
1: কখনো শৌভিক
2: কখনো অনামিকা,
1: কখনো মেঠো বাউলের সুর
2: কখনো সুদূর নিহারিকা,
1: কখনো তুমুল হাসি
2: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
1: যদি হয় এপারের চিঠি।
2: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
1: কথায় কথায়। কথা হোক তোমারও,
2: কথা হোক আমারও।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইটালির পিসা শহরে। ফ্লোরেন্স থেকে বাসে করে সকালবেলাতেই আমরা চলে এসেছি পিসাতে। বাস থেকে নেমে গাইডের সাথে রওনা দিলাম আমরা। যেখানে নেমেছি সেখান থেকে পিসার টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছিল। সামনের রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে এগোচ্ছি, একটা বড় বাড়ির আড়ালে চলে গেল টাওয়ারটা। বেশ পুরানো এই বাড়িটা, সেই সময় আর্কিটেকচারের একটা বৈশিষ্ট্য ছিল, বিশাল বড় বড় থাম, প্রকাণ্ড সব দরজা আর জানলা। এই বাড়িটাও ঠিক সেই রকম, দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। বাড়িটাকে ক্রস করে রাস্তাটা ডান দিকে টার্ন নিয়েছে, আর সেই দিকে ঘোড়ার প্রায় সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল একটা বেশ চওড়া মতন চত্বর, আর তার শেষ প্রান্তে হেলে যাওয়া সেই বিখ্যাত টাওয়ারটা। গাইড ওইদিকে আঙুল দেখিয়ে বলল, এটা নাকি প্রতি বছর আরও হেলে যাচ্ছে। ঠিক সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আমি যে ট্যুর এজেন্সির সাথে এসেছি, মানে ওই গ্লোব অল ইন্ডিয়া, ওরাই আমাদের টিকিট আগে থেকেই কেটে দিয়েছিল, তাই সরাসরি গিয়ে দাঁড়ালাম টাওয়ারে ওঠার লাইনে। আসলে 2022-এর শেষের দিক থেকে নতুন করে হেলতে শুরু করেছে এই 850 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী পিসার হেলানো মিনার, আর যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আর্কিওলজিস্টদের। ভিতরে ঢুকে একটা গোল মতন বেশ বড় জায়গা, যেটাকে ঘিরে পাক খেয়ে খেয়ে সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। গাইলের সাথে সাথে সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম উপরের দিকে। কিছুটা জায়গা বেশ বদ্ধ আর আলো খুব কম, মানে সাফোকেশন ফিল করছিলাম। তারপর একটা জানলা মতন রয়েছে, সেখান দিয়ে ঠান্ডা হাওয়া আর সূর্যের আলো আসছে। মোট 8টা ফ্লোর আর 296খানা সিঁড়ি রয়েছে এই টাওয়ারে। ওঠার সময় বেশ বুঝতে পারছিলাম কেমন হেলে আছে টাওয়ারটা। আমি উঠবো মানে একদম টাওয়ারের উপরে, যেখান থেকে নাকি বিজ্ঞানী গ্যালিলিও তার সেই বিখ্যাত গ্র্যাভিটির পরীক্ষাটা করেছিলেন। তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি কিছুক্ষণের মধ্যেই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি পিজা। পিজাতে পৌঁছে আমরা প্রথমেই এসেছি পিজার সেই নাম করা লিনিং টাওয়ারটা দেখতে। আর্কিওলজিস্টদের দাবি গত দু দশক ধরে বন্ধ ছিল এর হেলে যাওয়া, বরং বহু চেষ্টা করে সামান্য সোজা করা গিয়েছিল এই মিনারটাকে। তবে 2022-এর ক্রিসমাসের মুখে ফের তা হেলতে শুরু করায় চিন্তা বেড়ে গেছে আর্কিওলজিস্টদের। প্রসঙ্গত, এই মিনারটাকে সংরক্ষণের জন্য গত দু দশকে বিপুল অর্থ খরচ করেছে ইতালি সরকার। গবেষকদের দাবি 2001-এ মিনারটি হেলে যাওয়া প্রায় 15 ইঞ্চি কমানো গিয়েছিল, তার পরবর্তী 21 বছরে হেলে যাওয়া কমেছিল আরও 1.6 ইঞ্চেস, কিন্তু আবার তা নতুন করে হেলতে শুরু করায় চিন্তা বেড়ে গেছে আর্কিওলজিস্টদের। পিজার হেলানো মিনার সংরক্ষণের দায়িত্বে রয়েছে অপেরা প্রাইমাজিয়েলা দেলা পিসানা বা ওপা নামে একটি ইতালীয় সংস্থা। তাদের দাবি এই মিনারের কাত হওয়া পুরোপুরি ঠেকানো যায়নি, এটি ফের বছরে গড়ে 0.02 ইঞ্চেস করে হেলতে শুরু করেছে। 1173-এ এই পিজার মিনার নির্মাণের কাজ শুরু হয়েছিল। পিজা, জেনোয়া, লুকা ও ফ্লোরেন্সের মধ্যে যুদ্ধের কারণে এর নির্মাণ কাজ 1319-এর আগে শেষ করা যায়নি। 186 ফুট উঁচু এই মিনার নির্মাণের কিছুদিনের মধ্যে এটা হেলতে শুরু করে। এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে দাবি করেছেন আর্কিওলজিস্টরা। তাদের যুক্তি ভুল নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই মিনার, তাছাড়া ওই এলাকার মাটিও দুর্বল হওয়ায় মিনারটি হেলতে শুরু করেছিল। আমি এখন উঠে এসেছি টাওয়ারটার একদম উপরে, আর এখানে এসে আমি একদম অবাক হয়ে গেলাম। কেন জানেন? বলবো, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি পিসা টাওয়ার। ষোড়শ শতাব্দীর শেষে এই মিনারে উঠেই নাকি গ্র্যাভিটি নিয়ে তিনটে বিভিন্ন ঘনত্বের বলের পরীক্ষাটা করেন গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী গ্যালিলিও। পরবর্তীকালে অঙ্কের মাধ্যমে গোটা বিষয়টি ফের একবার বিশ্ববাসীর সামনে আনেন স্যার আইজ্যাক নিউটন। এই টাওয়ারটা বানিয়েছিলেন বিখ্যাত আর্কিটেক্ট তোমাসো দি অ্যান্দ্রিও পিসানো। একদম উপরে এসে দেখলাম বেশ বড় একটা জায়গা, ধারগুলো তার জালি দিয়ে ঘেরা, এত উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। সাতখানা বিশাল বড় বড় ঘণ্টা ঝোলানো আছে চারিদিকে। এই সাতটা ঘণ্টা কিন্তু আসলে সাতটা আলাদা আলাদা মেজর মিউজিক্যাল স্কেলের প্রতীক। আজও রোজ এগুলোকে বাজানো হয় গির্জা বা চার্চটা খোলা আর বন্ধের সময়। খুব জোরে হাওয়া বইছে এখানে, আর সে হাওয়াটা বেশ ঠান্ডা। তার জালির একদম পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই মাথাটা যেন ঘুরে গেল, মাটি থেকে অনেকটাই উপরে দাঁড়িয়ে আছি আমি। 1990 মিনারটা প্রায় 5.5 ডিগ্রিজ হেলে যাওয়ায় তা মাটিতে পড়ে যাবে বলে আতঙ্ক ছড়িয়েছিল। ওই সময় মিনারের কাছে পর্যটকদের যাওয়া একদম বন্ধ করে দিয়েছিল ইটালি সরকার। আগামী বছরের শুরুতে হয়তো ফের সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে। দূরে পূবের আকাশে পরপর অনেকগুলো এরোপ্লেন ওঠানামা করছে, সেই দেখে বুঝলাম ওইদিকেই রয়েছে সেই গ্যালিলিও এয়ারপোর্ট। আমার এই পিসা সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। ব্যাক টু ব্যাক দুটো গানের পর আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

পিস আর হেলানো টাওয়ারটা দেখে এবার আমরা চললাম শহরটা ঘুরে দেখতে। যাওয়ার সময় পিছন ফিরে দেখছিলাম টাওয়ারটাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের জার্মানি আর মুসোলিনির ইটালি একসাথে লড়াই করেছিল, আর সেই সময় নাৎসিরা এই টাওয়ারটাকে ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করত। ইউএস আর্মির একজন সার্জেন্টকে স্পাই করে পাঠানো হয় ইটালিতে। তাকে বলে দেওয়া হয় এই টাওয়ারটাকে খুব ভালো করে চেক করতে, আর এখানে যদি জার্মানদের তিনি দেখতে পান তাহলে বোমা দিয়ে ধ্বংস করে ফেলতে হবে এই টাওয়ারকে। তা সেই সার্জেন্ট লুকিয়ে এই টাওয়ারটা দেখে যান এবং ভীষণভাবে ইমপ্রেসড হন এর আর্কিটেকচারে। তখন তিনি তার কমান্ডকে অনুরোধ করেন এই টাওয়ারে হামলা না চালানোর জন্য, আর বেঁচে যায় এই 1172 সালে স্থাপিত প্রায় হাজার বছর পুরানো টাওয়ারটি। পিসা ইতালির প্রাচীন এক গৌরবময় প্রসিদ্ধ শহর। ঐশ্বর্যের দিক দিয়ে শহরটি ছিল খুবই সমৃদ্ধশালী। আমরা এখন যে রাস্তাটা দিয়ে চলেছি তার এক পাশ দিয়ে বয়ে গেছে সার্চিও নদী, আর কিছুটা দূরেই রয়েছে আর নদী। টাওয়ারের সামনের সবুজ গালিচার মতো মখমল ঘাসের প্রাঙ্গণে বসে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আমরা। আমাদের সামনের ওই সাদা রঙের বিশাল যে প্যালেসটা, ওটার নাম পিয়াজা দা মিরাকোলি, ইংলিশে যাকে বলা হয় স্কোয়ার অফ মিরাকলস। ওই জায়গাটাকেই আগে ক্যাথিড্রাল স্কোয়ার নামে ডাকা হতো। 8.87 হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে আছে ছবির মতন সুন্দর শ্বেত পাথরের এই ক্যাথিড্রালটা। 8.87 হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে আছে ছবির মতন সুন্দর শ্বেত পাথরের এই ক্যাথিড্রালটা।

গোটা দরজাটা জুড়ে অপূর্ব সব সূক্ষ্ম কারুকাজ, এক গাম্ভীর্য বিরাজ করছে এই জায়গাটায়। গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের আরেক প্রস্থ অবাক হওয়ার পালা। কি দেখলাম বলবো বলবো, জাস্ট একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর আমি আবার ফিরে আসি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে এই পিসা শহরটাতে, তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 অথবা +918335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন সব দুর্ধর্ষ প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

গেট দিয়ে স্কোয়ার অফ মিরাকেলসের মূল ভবনে ঢোকার পর থেকে আমাদের শুধুই অবাক হওয়ার পালা। গোটা ক্যাথিড্রালটার বাইরে এবং ভিতরে সাদা মার্বেল পাথরের কাজ, মেঝেতে খুব দুষ্প্রাপ্য ধূসর রঙের মার্বেল, প্রায় 70 ফুট উঁচু ডোমটায় রঙিন সব পাথরের কাজ। 1595 সালে এক অগ্নিকাণ্ডে এই ক্যাথিড্রালটা পুড়ে গিয়েছিল। সেই সময় কাঠের ছিল মূল ভবনটা, এরপর নতুন করে গড়ে তোলা হয় এই ক্যাথিড্রালটাকে। সেই আগুন এতই তীব্র ছিল যে ব্রোঞ্জের তৈরি পুরো গেটটাই নাকি গলে গিয়েছিল। পিসার টাওয়ারের দিকের গেটটা দিয়েও এখানে আসা যায়। ঢুকেই প্রথমে চোখে পড়ে মার্বেল পাথরের তৈরি অপূর্ব সুন্দর একটা স্ট্যাচু, মাডোনা উইথ চাইল্ড। একটা আওয়াজও নেই কারোর মুখে, অনেকেই দেখলাম চুপ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে প্রার্থনা করছে এখানে। কিছুটা এগোতেই চোখে পড়ল ব্রোঞ্জের তৈরি অদ্ভুত একটা মূর্তি। অদ্ভুত বললাম তার কারণ হলো এরকম মূর্তি আমি এর আগে কখনো দেখিনি। মূর্তিটা এক আজব প্রাণীর, যার মুখটা ঈগলের, কানটা ঘোড়ার মতন, পা ষাঁড়ের মতন, আর পিঠটা কচ্ছপের মতন, আবার দুটো ডানাও রয়েছে। আসলে বাইবেলে এর বর্ণনা রয়েছে। মাইথোলজির এই প্রাণীর নাম গ্রিফিন। ইতালিতে ইসলামিক আক্রমণের সময় এই মূর্তিটা বানানো হয়েছিল, মানে প্রায় 11th century এটা বানানো হয়েছিল। তবে আমাদের গাইড বলল এটা নাকি আসলটা নয়, এটা হচ্ছে আসলটার রেপ্লিকা, আর ওই আসল মূর্তিটা রাখা আছে পিসা মিউজিয়ামে। সেই সময় গোটা ইউরোপকে ইসলামের পতাকার নিচে নিয়ে আসার জন্য একের পর এক দেশকে আক্রমণ করেছিল আরব এবং তুর্কি থেকে আসা সুলতানেরা। মূলত স্পেনকে কেন্দ্র করেই এক ইসলামিক সাম্রাজ্য গড়ে ওঠে যার নাম ছিল আল আন্দালুস বা ইসলামিক স্পেন। তবে তার আগে শুনে নেব পরপর তিনটে আমার খুব প্রিয় গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: হলো এক ধরনের স্বপ্ন আমার, মরবো দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার।
1: ব্রেকের পর ফিরে আসলাম, আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কম এ, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম পিসার হেলানো মিনার, সেটা ডেকে নিয়েছি আজ সকালেই। হেলানো টাওয়ার বাদ দিলেও পিসা বিশ্ববিখ্যাত আরও অনেক কারণেই। এই যেমন ধরুন পিসা বিশ্ববিদ্যালয়, এর প্রতিষ্ঠা দিবস কবে শুনবেন? 3rd September 1343 সালে। ভেবে দেখুন একবার কত প্রাচীন এই ইউনিভার্সিটিটা। ওইটুকু তো শহর, তবুও জন্ম দিয়েছে কত অসাধারণ ব্যক্তিত্বের। এই শহরের মানুষ ছিলেন পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার জয়ী এনরিকো ফার্মি এবং কার্লো রুবিয়া। এখানেই জন্মেছিলেন সাহিত্যের নোবেল জয়ী কাউচি। বিজ্ঞানের ক্ষেত্রে পিসার অবদান চলেছে কোন সেই সুদূর দিন থেকে, যেমন ধরুন জিওর্দানো দা পিসা। কি এনার নাম শোনেননি? 1286 সালে কাঁচ ঘষে চশমার গ্লাস প্রথম তৈরি করেন ইনি। আরও মজার হচ্ছে, এই কাঁচের সঙ্গে ডান্ডা লাগিয়ে আধুনিক চশমার নকশাও তৈরি করেন এক ইটালিয়ান, গিরলামো সাদোনাল। সেও হয়ে গেল প্রায় 300 বছর। আর সবার উপরে পিসাকে আলোকিত করে রয়েছে পিসার মধ্যমণি, এখানকার ভূমিপুত্র গ্যালিলিও গ্যালিলি। পিসা ক্যাথিড্রাল থেকে বেরিয়ে আবার চোখ গেল ওই হেলানো টাওয়ারটার দিকে, আর চোখের সামনে ভেসে উঠল সেই ছোটোবেলায় পড়া ঘটনাগুলো। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ব্যাখ্যা ছিল, পরন্ত বস্তুর গতিবেগ তার ভরের উপর নির্ভরশীল। গ্যালিলিও বিরোধিতা করেছিলেন বৈজ্ঞানিক অ্যারিস্টটলের এই বক্তব্যের, আর সেটা প্রমাণ করতে নাকি দুটি আলাদা আলাদা ভরের কামানের গোলা নিয়ে এই মিনারের উপর উঠে একসঙ্গে দুটিকে মাটিতে নিক্ষেপ করেন। এই পরীক্ষার কথা মিনারের ফলকেও লেখা আছে। ভেবে দেখুন তো, সে কি আজকের কথা? গ্যালিলিও জন্মেছেন সেই কবে? 15 February 1564 সালে। একদিকে তিনি দূরবীন দিয়ে জ্যোতির্বিজ্ঞানের দরজা খুলে দিচ্ছেন, আবার অন্যদিকে পিসার মিনারে এই যুগান্তকারী পরীক্ষা চালাচ্ছেন। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এটাও উনি বলেছিলেন, এবং সেই সময় অঙ্ক কষে দেখিয়েও দিয়েছিলেন। কিন্তু এই সব বক্তব্য চার্চের বিরোধী বলে মনে হয়েছিল সেই সময়ের শাসকদের। তাই শেষ জীবনটা কারাগারে কাটাতে হয় এই মহান বিজ্ঞানীকে। হ্যাঁ, দেখব আরও অনেক কিছু আর ঘুরব পিসা শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভারতীয়দের জন্য ইটালিয়ান সংস্কৃতি ভীষণ কাছের, আর তার একমাত্র কারণ খাবার ও পরিবেশ। ইতালি মানেই মানুষ ঘুরতে যায় রোম, ভেনিস, ফ্লোরেন্স। কিন্তু বিশ্বাস করুন, দক্ষিণ ও উত্তর মধ্য ইতালিও বেশ সুন্দর। রোম ও পিসা তো অবশ্যই যাবেন, তাছাড়াও তালিকায় রাখতে পারেন এই সুন্দর জায়গা বারি, তার রাস্তা হয়ে লেসে ঘুরে আমালফি কোস্টের দিকটা। মাঝে চেখে নিন কোনো টেরেস ক্যাফেতে ইটালিয়ান খাবার। রোম্যান্টিক নাইট লাইফ বা নৈশ জীবন নিয়ে কৌতূহল থাকলে নির্দ্বিধায় ক্যাপ্রি ঘুরে আসুন। আর আপনি যদি ভোজন রসিক হন, তাহলে সিসিলির প্যালেরমো এলাকায় ফুড গ্যাজমের অভিজ্ঞতাও স্মরণীয় করে রাখতে পারেন। এই ইটালিতে যখন আসব বলে প্ল্যান করেছিলাম, তখন বন্ধু বান্ধবদের বলেছিলাম আমি স্বর্গের পথে পা বাড়িয়েছি। স্বভাবতই সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়েছিল। জীবিত অবস্থায় কি স্বর্গে যাওয়া যায়? স্বর্গ মানে যদি হয় অপরূপ সুন্দর, তবে আমি সৃষ্টিকর্তার তৈরি সেই স্বর্গের কথাই বলছি, যে জায়গায় গেলে ফিরে আসতে ইচ্ছে করে না, অথবা মানুষ সবচেয়ে প্রিয়জনকে নিয়ে তাদের বিশেষ মুহূর্তগুলো একসাথে কাটাতে চায়, স্মরণীয় করে রাখতে চায়। এই যেমন আমাদের বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা বিয়ে করতে বেছে নিয়েছিল এই স্বর্গীয় জায়গাটাকেই। ইতালির তাসকানি অঞ্চলটা সত্যি এরকমই সুন্দর। পিয়াৎসা দেল মিরাকোলি চত্বরে ঢুকতেই একটা ভাস্কর্য সবার দৃষ্টি আকর্ষণ করবে। এটার নাম লা লুপা ক্যাপিতোলিনা। ভাস্কর্যটিতে দুটি শিশু একটি নেকড়ের দুধ খাচ্ছে। শিশু দুটি হচ্ছে রোমুলেস ও রেমুস। এই রোমুলেসের নাম অনুসারে ইটালির রাজধানী রোমের নামকরণ করা হয়েছে। এই সুন্দর স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। চলুন এবার একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনব পিসা এবং তার অনেক গল্প।

পিসা ক্যাথিড্রালটা দেখার পর দেখতে হবে পিসা ব্যাপিস্ট্রি। এটা এখানকার দ্বিতীয় উপাসনালয় হিসেবে তৈরি করা হয়েছিল। ইটালির বৃহত্তম ব্যাপিস্ট্রি এটি। ব্যাপিস্ট্রি রোমানিক স্টাইল থেকে গোথিক স্টাইলের রূপান্তরের এটি একটি চমৎকার উদাহরণ। এটা অদ্ভুত সুন্দর এবং পবিত্র এক পরিবেশ নিয়ে আমাদের জন্যই যেন অপেক্ষা করছিল। আস্তে আস্তে বিকেল হয়ে আসছে। সামনের ওই বাড়িটার নাম গাইড বলল কেম্পোসান্তো মনুমেন্টাল দি পিসা। এটাই এই চত্বরের শেষ ভবন। প্রথমে এটি একটি কবরস্থান হিসেবে নির্মাণ কাজ শুরু করলেও নির্মাণ চলাকালীন এর পরিকল্পনা পরিবর্তন করা হয়। এখন এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে অনেক ধরনের পেন্টিং দেখতে পেলাম। একদিনে সব দেখে শেষ করা অনেক কঠিন কাজ, সময়ের সাথে পেরে ওঠা অনেক কঠিন। যত দেখি ততই ভালো লাগে, কিন্তু ওদিকে যে অন্ধকার হয়ে আসছে বাইরে। এক এক করে আলো জ্বলে উঠছে পিসার রাজপথে, যেন কোনো শিল্পী তার হাতের ছোঁয়ায় এঁকেছেন এই শহরটাকে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই ফিরে যেতে হবে, মানে ওই তৃপ্তি আর ক্লান্ত শরীর নিয়ে। নদীর পাশেই রয়েছে সান্তা মারিয়া দেল্লা স্পিনা নামের একটা সুন্দর দেখার মতো গির্জা। যদিও এই সময় আর ওখানে ঢোকা যাবে না, তাই দূর থেকে দেখেই ফিরে চললাম আমি। চলুন এখন শুনে নি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

পিসাতে আরও একটা দারুণ দেখার জায়গা হলো এখানকার মিউজিয়ামটা, যার পোশাকি নাম মিউজিও ওপেরা দেল দুওমো পিজা। টিকিট তো আগে থেকেই কাটা ছিল, তাই সোজা ঢুকে পড়লাম এর মেন গেটটা দিয়ে। এর ভিতরে রয়েছে মোট 26টা ঘর, প্রায় 380খানা দেখার মতন সামগ্রী রয়েছে এই মেন গেটটা দিয়ে। এর ভিতরে রয়েছে মোট 26টা ঘর, প্রায় 380খানা দেখার মতন

দেখতে দেখতে একটা ঘরে এসে থমকে গেলাম আমরা। একটা কাঁচের বড় বক্সের ভিতরে একটা লম্বা রড, সারা গায়ে অপূর্ব কারুকাজ, উপরে একটা লাল চুনি বসানো। রডটা দেখে মনে হলো রূপোর, আর সারা গায়ে অসংখ্য মূল্যবান পাথর বসানো। এটাও ছিল পিসার রাজার রাজদণ্ড বা স্কেপ্টার। আর তার ঠিক পরেই রয়েছে আর একটা কাঁচের বক্সের ভিতর সেই ঝলমলে রাজমুকুটটা, যেটা দেখেই বোঝা যায় যে সেই সময়ের বৈভব আর প্রাচুর্য। আসলে 2014 সালে ইটালির সম্রাট সপ্তম হেনরির কবরটা আবিষ্কার হওয়ার পর সেই কবর থেকেই এই সব বহুমূল্য সামগ্রীগুলো পাওয়া যায়। সম্রাটের পরনের বহুমূল্য মুসলিন আর সিল্কের পোশাকও রয়েছে দেখলাম এখানে। সোজা সামনে এগিয়ে গেলেই একটা সিঁড়ি। অনেকেই এটা জানে না যে এর উপরে একটা দারুণ রেস্টুরেন্ট আর বুকশপ রয়েছে, তাই বেশিরভাগ পর্যটক এর পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসে। আমি উপরে গিয়ে পিজা আর গরম ধোয়া ওটা কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করছিলাম পিজার এই সন্ধেটা। আজ বোধহয় পূর্ণিমা, রাতের আকাশটা চাঁদের আলোয় যেন ভেসে যাচ্ছে, আর সেই রূপলি চাঁদের আলোয়ে কেমন যেন মায়াবী লাগছে ওই সামনের পিসার হেলানো টাওয়ারটাকে। পর পর তিনবার পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকাতে ওই টাওয়ারের নাম যে কেন উঠেছিল সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এখন। এ এক অপার্থিব সৌন্দর্য, ভাষায় যার প্রকাশ করা একেবারেই অসম্ভব। কি যাবেন নাকি পিসা দেখতে আমার সাথে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01361 26 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এখনই যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি,

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শিক্ষা ব্যবস্থা পরীক্ষাতন্ত্র যে উপার্জন যন্ত্র হয়ে উঠবে তা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একদমই চাননি। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা অবশ্য ক্রমশই তাই হয়ে উঠেছিল। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই প্রবাদ কল্পটা ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দান। ব্যক্তিগত জীবনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সদর্থে কিংবা কদর্থে এই বাক্যের উদাহরণ কিন্তু হয়ে উঠতে চাননি। আরও কথা হবে এই নিয়েই কিন্তু গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুর সদর্থেই লেখাপড়া করে গাড়ি ঘোড়া চেপেছিলেন। অন্যদিকে বঙ্কিমচন্দ্রের মুচিরাম গুর লেখাপড়া না শিখেও হাতের লেখার গুণে অভিভাবক ঈশানবাবুর সৌজন্যে মুহুরিগিরি থেকে শুরু করে ডেপুটিগিরি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তোষামত করার অপূর্ব প্রতিভা ও পড়াশোনা তেমন না করেও কৌশলী আর মানে একটা যে গুণ তার ছিল সেটা কিন্তু বলতেই হয়। শেক্সপিয়ার, মিল্টন, বেকন থেকে কোটেশন দেওয়া, ইংরেজি ভাষা বিজ্ঞদের থেকে প্রভুর পদে সোহাগ মদে দোদুল কলেবর বাঙালি বাবুদের কিন্তু সাহেবরা পছন্দ করতেন বেশি, তাই মুচিরামের চাকরিতে অসুবিধে হতো না। এই পরীক্ষাতন্ত্র ও পরীক্ষাতন্ত্র নির্ভর শিক্ষা যে উপার্জন তন্ত্র তৈরি করে তার থেকে মুক্তির উপায় কি, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন সেই সময়। রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন যে মুক্তির উপায় সহজ নয়, মুক্তির নানা রকম প্রয়াস ও মুক্তির নাম, তাৎক্ষণিক অপপ্রয়াস সবকিছুরই সাক্ষী কিন্তু তিনি রয়ে গিয়েছিলেন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
5: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
4: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীবন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পরীক্ষাতন্ত্র নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে বেত্রহস্তে গৃহশিক্ষকের আবির্ভাব হয়। এই গৃহশিক্ষকের বেত্রাঘাত পড়ুয়ার মনে শিক্ষক সম্বন্ধে যে প্রতিদ্বন্দ্বিতামূলক বিরক্তি তৈরি করে তারই মজাদার নিদর্শন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা নামেক কৌতুক হাস্য। ছাত্রের নাম শ্রী মধুসূদন, মাস্টারের নাম কালাচাঁদ। এই কালে প্রয়াত শ্যামল গঙ্গোপাধ্যায় ফেল করা টুকলিবাজ এক শিক্ষক হিসেবে সাধু কালাচাঁদ নামের চরিত্রটি খাড়া করে যখন স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে কিশোর কিশোরী পাঠ্য ফাজিল কাহিনীর রচনা আয়োজন করেছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই শ্রীযুক্ত কালাচাঁদের কথা মনে রাখা তার পক্ষে খুবই সম্ভব ছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষার এই লেখায় ছাত্রী নিজে বলছে যে কাল মাস্টারমশাই এমন মার মেরেছেন যে আজও কিন্তু পিঠে চচ্চর করছে, আজ এর শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কালাচাঁদ কেমন পড়াচ্ছেন, মধুসূদনের পিতা তার পরীক্ষা নিতে এসেছেন, পরীক্ষার উপায় মাস্টারমশাইয়ের সামনে ছেলের পরীক্ষা নেওয়া, ছেলে সব প্রশ্নের বিচিত্র উত্তর দিচ্ছে, উদ্দেশ্য ছেলের হচ্ছে যে প্রহার পরায়ণ মাস্টারকে বিদায় করা। আর তারপরে আমরা দেখেছি যে পড়েছি যে পিতা পুত্রের একটা সংলাপও হয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। মানে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার নানা রকমের ত্রুটি ছিল সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সেই শিক্ষা ব্যবস্থার বিপরীতে দীর্ঘস্থায়ী যত্নশীল কোনো পরিকল্পনা যে গ্রহণ না করে স্বদেশ ভক্তরা সহসা বয়কট পরায়ণ হয়ে উঠতেন, আর জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করে মুহূর্তের মধ্যে সব সমস্যার সমাধান করতে চাইতেন সেটা কিন্তু আমরা সকলেই হয়তো জানি। এই সহসা প্রতিবাদী উত্তেজনাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ছিল অর্থহীন, আর সেই ব্যাপারেই আরও কথা হবে কিন্তু গানের ওপারে।

শুনছেন প্রবাসীমন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এক সময় যখন স্বদেশ ভক্তরা জাতীয় শিক্ষা পরিষদ করার চেষ্টা করছিলেন, এই প্রতিবাদী যে সুর যেটা স্বদেশ ভক্তরা তৈরি করেছিলেন, সেই উত্তেজনা সেটাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থহীন বলে মনে করেছিলেন। তিনি নিজে লিখেছিলেন তার কথায় যে যে দেশ আপনার প্রাণগত অভাব অনুভব করিয়া কোনো ত্যাগ সাধ্য ক্লেশ সাধ্য মঙ্গল অনুষ্ঠানে প্রবৃত্ত হইতে পারে নাই, পরের প্রতি রাগ করিয়া আজ সেই দেশ যে স্থায়ীভাবে কোনো দুষ্কর তপশ্চরণে নিযুক্ত হইবে, এরূপ শ্রদ্ধা রক্ষা করা বড়ই কিন্তু কঠিন। রাগারাগির স্টিম চিরদিন জ্বালাইয়া রাখিবে কে, এবং রাখিলেই বা মঙ্গল কি? গ্যাস কুড়াইলেই যদি বেলুন মাটিতে আছাড় খাইয়া পড়ে, তবে সেই বেলুনে বাস্তু বাড়ি স্থাপনের আশা করা কিন্তু চলে না। মোক্ষম কথা, রাগারাগি স্টিমেই কিন্তু আমাদের সম্বল, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর যেটা আপনাদেরকে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু মোক্ষম কথা বলেছিলেন যে রাগারাগির স্টিমই কিন্তু আমাদের সম্বল। সেকালের মতো একালেও কিন্তু জনসমাজ রাগারাগি স্টিম দ্বারা চালিত, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রকাশ করেছে, দুর্নীতির মূল যেমন তেমন করে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার বাসনা ও বেশি নম্বরের দাক্ষিণ্যে অর্থ উপার্জনের সুনিশ্চয় পন্থার প্রবেশের এসোনা। আমরা যেটা দেখি যে সকলেই জানেন যে গ্যাস ফুরলেই বেলুন কিন্তু মাটিতে আছাড় খাবে, সামাজিক ক্রোধ থিতিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার নতুন বাস্তুবাড়ি নির্মাণের উৎসাহ ও ধৈর্য এই বেলুনবাদীদের নেই।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজহরি মান্না।

I'm gonna beat you, Halloween.

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনে যে সামাজিকতা তৈরি করতে চেয়েছিলেন তা স্ত্রীকে শ্রীময় বলেই কিন্তু গুরুত্ব দিত, দামি বস্তুকে শ্রীময় বলে ভাবত না। যে শিক্ষানীতি প্রতিযোগিতামূলক সাফল্যকে বড় করে তোলে, সেই শিক্ষানীতি মুষ্টিমেয় সফল মানুষের জীবনযাত্রায় নানা দুর্মূল্য বস্তুর সমাহার ঘটাতে চায়। আহার বিহার শয্যা বসবাস সর্বত্রই কিন্তু সেটা প্রাচুর্য। সেই প্রাচুর্যের ব্যবস্থা গণতান্ত্রিকভাবে সকলের জন্য করা সম্ভব নয়, করতে গেলে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ নিঃশেষ ও ধ্বংস হয়ে যাবে, হয়ে যাচ্ছেও। বিজ্ঞানীরা কিন্তু আমাদেরকে অনেকদিন আগে সাবধান করেছেন। এই কথা যদি বোঝা যায় তাহলে শিক্ষার উদ্দেশ্য প্রাচুর্য লাভ নয় ও প্রাচুর্য লাভের জন্য প্রতিযোগিতাকে শিক্ষা বলে না, এই সহজ সত্য মেনে নেওয়া কিন্তু সম্ভব। বস্তুতপক্ষে প্রাচুর্যের বাইরেও সহজ শ্রীময় নান্দনিক জীবনযাপন কিন্তু করা সম্ভব আর করা যেতে পারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে

পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

ফ্লোরেন্সের ভিলা কস্টানজা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আমি। ঘড়ি বলছে এখন ঠিক সকাল 7:30। এক ঝলক ঠান্ডা হাওয়া এসে হঠাৎ বুঝিয়ে দিয়ে গেল শীত পড়তে আর খুব বেশি বাকি নেই। ঝকঝকে সাদা আর সবুজ রঙের বাসটা ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। টিকিটে যেরকম লেখা ছিল, কাটায় কাটায় একদম 8টার সময় রওনা দিলাম আমরা। ফ্লোরেন্সকে বিদায় জানিয়ে আজ আমরা চলেছি পিসাতে। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি। হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক, আর আজ আমরা চলেছি সেই শহরে যেখানে রয়েছে সেই বিখ্যাত লিনিং টাওয়ার। পিসাতে একটা ছোট্ট এয়ারপোর্ট আছে, ওই সায়েন্টিস্ট গ্যালিলিওর নামে এয়ারপোর্টটার নাম এরোপোর্তো গ্যালেই। অন্যান্য এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করেও পিসা শহরে আসা যায়। এছাড়া এভিস এবং ইউরোপ কারের সার্ভিসও রয়েছে এই শহরে। বাসে করে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগলো পিসা পৌঁছতে। আরামদায়ক পুশব্যাক সিট আর ইটালির নীল সাদা আকাশকে সঙ্গী করে আমরা পৌঁছে গেলাম পিসাতে। এই শহরটার মূল আকর্ষণটা অবশ্যই পিসার হেলানো মিনার বা দ্য লিনিং টাওয়ার অফ পিসা। তবে সেটা ছাড়াও রয়েছে এক বিশাল বড় ক্যাথিড্রাল, রয়েছে একটা ব্যাপটিস্ট্রি, আরও আছে মিরাকল স্কোয়ারের মতন স্টানিং সব ভিউস। কেমন এই শহরটা? এখানে ঘুরতে গেলে কী কী দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন লাগতে পারে, আর খরচাই বা কীরকম, এরকম নানান প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এই পিসা সফর। তবে তার আগে শুনে নেব আমার প্রিয় তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মঞ্চকন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইটালির পিসা শহরে। ফ্লোরেন্স থেকে বাসে করে সকালবেলাতেই আমরা চলে এসেছি পিসাতে। বাস থেকে নেমে গাইডের সাথে রওনা দিলাম আমরা। যেখানে নেমেছি সেখান থেকে পিসার টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছিল। সামনের রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে এগোচ্ছি, একটা বড় বাড়ির আড়ালে চলে গেল টাওয়ারটা। বেশ পুরানো এই বাড়িটা, সেই সময় আর্কিটেকচারের একটা বৈশিষ্ট্য ছিল, বিশাল বড় বড় থাম, প্রকাণ্ড সব দরজা আর জানলা। এই বাড়িটাও ঠিক সেই রকম, দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। বাড়িটাকে ক্রস করে রাস্তাটা ডান দিকে টার্ন নিয়েছে, আর সেই দিকে ঘোড়ার প্রায় সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল একটা বেশ চওড়া মতন চত্বর, আর তার শেষ প্রান্তে হেলে যাওয়া সেই বিখ্যাত টাওয়ারটা। গাইড ওই দিকে আঙুল দেখিয়ে বলল, এটা নাকি প্রতি বছর আরও হেলে যাচ্ছে, ঠিক সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আমি যে ট্যুর এজেন্সির সাথে এসেছি, মানে ওই গ্লোব অল ইন্ডিয়া, ওরাই আমাদের টিকিট আগে থেকেই কেটে দিয়েছিল, তাই সরাসরি গিয়ে দাঁড়ালাম টাওয়ারে ওঠার লাইনে। আসলে 2022-এর শেষের দিক থেকে নতুন করে হেলতে শুরু করেছে এই 850 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী পিসার হেলানো মিনার, আর যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আর্কিওলজিস্টদের। ভিতরে ঢুকে একটা গোল মতন বেশ বড় জায়গা, যেটাকে ঘিরে পাক খেয়ে খেয়ে সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। গাইলের সাথে সাথে সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম উপরের দিকে। কিছুটা জায়গা বেশ বদ্ধ আর আলো খুব কম, মানে সাফোকেশন ফিল করছিলাম। তারপর একটা জানলা মতন রয়েছে, সেখান দিয়ে ঠান্ডা হাওয়া আর সূর্যের আলো আসছে। মোট 8টা ফ্লোর আর 296খানা সিঁড়ি রয়েছে এই টাওয়ারে। ওঠার সময় বেশ বুঝতে পারছিলাম কেমন হেলে আছে টাওয়ারটা। আমি উঠব মানে একদম টাওয়ারের উপরে, যেখান থেকে নাকি বিজ্ঞানী গ্যালিলিও তার সেই বিখ্যাত গ্র্যাভিটির পরীক্ষাটা করেছিলেন। তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি কিছুক্ষণের মধ্যেই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি পিজা। পিজাতে পৌঁছে আমরা প্রথমেই এসেছি পিজার সেই নাম করা লিনিং টাওয়ারটা দেখতে। আর্কিওলজিস্টদের দাবি গত দু দশক ধরে বন্ধ ছিল এর হেলে যাওয়া, বরং বহু চেষ্টা করে সামান্য সোজা করা গিয়েছিল এই মিনারটাকে। তবে 2022 ক্রিসমাসের মুখে ফের তা হেলতে শুরু করায় চিন্তা বেড়ে গেছে আর্কিওলজিস্টদের। প্রসঙ্গত, এই মিনারটাকে সংরক্ষণের জন্য গত দু দশকে বিপুল অর্থ খরচ করেছে ইতালি সরকার। গবেষকদের দাবি 2001 মিনারটি হেলে যাওয়া প্রায় 15 ইঞ্চি কমানো গিয়েছিল। তার পরবর্তী 21 বছরে হেলে যাওয়া কমেছিল আরও 1.6 ইঞ্চেস, কিন্তু আবার তা নতুন করে হেলতে শুরু করায় চিন্তা বেড়ে গেছে আর্কিওলজিস্টদের। পিজার হেলানো মিনার সংরক্ষণের দায়িত্বে রয়েছে অপেরা প্রাইমাজিয়েলা দেলা পিসানা বা ওপা নামে একটি ইতালীয় সংস্থা। তাদের দাবি এই মিনারের কাত হওয়া পুরোপুরি ঠেকানো যায়নি। এটি ফের বছরে গড়ে 0.02 ইঞ্চেস করে হেলতে শুরু করেছে। 1173 এই পিজার মিনার নির্মাণের কাজ শুরু হয়েছিল। পিসা, জেনোয়া, লুকা ও ফ্লোরেন্সের মধ্যে যুদ্ধের কারণে এর নির্মাণ কাজ 1319 আগে শেষ করা যায়নি। 186 ফুট উঁচু এই মিনার নির্মাণের কিছুদিনের মধ্যেই এটা হেলতে শুরু করে। এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে দাবি করেছেন আর্কিওলজিস্টরা। তাদের যুক্তি ভুল নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই মিনার। তাছাড়া ওই এলাকার মাটিও দুর্বল হওয়ায় মিনারটি হেলতে শুরু করেছিল। আমি এখন উঠে এসেছি টাওয়ারটার একদম উপরে, আর এখানে এসে আমি একদম অবাক হয়ে গেলাম। কেন জানেন? বলবো, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি পিসা টাওয়ার। ষোড়শ শতাব্দীর শেষে এই মিনারে উঠেই নাকি গ্র্যাভিটি নিয়ে তিনটে বিভিন্ন ঘনত্বের বলের পরীক্ষাটা করেন গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী গ্যালিলিও। পরবর্তীকালে অঙ্কের মাধ্যমে গোটা বিষয়টি ফের একবার বিশ্ববাসীর সামনে আনেন স্যার আইজ্যাক নিউটন। এই টাওয়ারটা বানিয়েছিলেন বিখ্যাত আর্কিটেক্ট তোমাসো দি অ্যান্দ্রিও পিসানো। একদম উপরে এসে দেখলাম বেশ বড় একটা জায়গা, ধারগুলো তার জালি দিয়ে ঘেরা, এত উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। সাতখানা বিশাল বড় বড় ঘণ্টা ঝোলানো আছে চারিদিকে। এই সাতটা ঘণ্টা কিন্তু আসলে সাতটা আলাদা আলাদা মেজর মিউজিক্যাল স্কেলের প্রতীক। আজও রোজ এগুলোকে বাজানো হয় গির্জা বা চার্চটা খোলা আর বন্ধের সময়। খুব জোরে হাওয়া বইছে এখানে, আর সে হাওয়াটা বেশ ঠান্ডা। তারজালির একদম পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই মাথাটা যেন ঘুরে গেল। মাটি থেকে অনেকটাই উপরে দাঁড়িয়ে আছি আমি। 1990-তে মিনারটা প্রায় 5.5 ডিগ্রিজ হেলে যাওয়ায় তা মাটিতে পড়ে যাবে বলে আতঙ্ক ছড়িয়েছিল। ওই সময় মিনারের কাছে পর্যটকদের যাওয়া একদম বন্ধ করে দিয়েছিল ইটালি সরকার। আগামী বছরের শুরুতে হয়তো ফের সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে। দূরে পূবের আকাশে পরপর অনেকগুলো এরোপ্লেন ওঠানামা করছে। সেই দেখে বুঝলাম ওইদিকেই রয়েছে সেই গ্যালিলিও এয়ারপোর্ট। আমার এই পিসা সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। ব্যাক টু ব্যাক দুটো গানের পর আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

পিস আর হেলানো টাওয়ারটা দেখে এবার আমরা চললাম শহরটা ঘুরে দেখতে। যাওয়ার সময় পিছন ফিরে দেখছিলাম টাওয়ারটাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের জার্মানি আর মুসোলিনির ইটালি একসাথে লড়াই করেছিল, আর সেই সময় নাৎসিরা এই টাওয়ারটাকে ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করত। ইউএস আর্মির একজন সার্জেন্টকে স্পাই করে পাঠানো হয় ইটালিতে। তাকে বলে দেওয়া হয় এই টাওয়ারটাকে খুব ভালো করে চেক করতে, আর এখানে যদি জার্মানদের তিনি দেখতে পান তাহলে বোমা দিয়ে ধ্বংস করে ফেলতে হবে এই টাওয়ারকে। তা সেই সার্জেন্ট লুকিয়ে এই টাওয়ারটা দেখে যান এবং ভীষণভাবে ইমপ্রেসড হন এর আর্কিটেকচারে। তখন তিনি তার কমান্ডকে অনুরোধ করেন এই টাওয়ারে হামলা না চালানোর জন্য, আর বেঁচে যায় এই 1172 সালে স্থাপিত প্রায় হাজার বছর পুরানো টাওয়ারটি। পিসা ইতালির প্রাচীন এক গৌরবময় প্রসিদ্ধ শহর। ঐশ্বর্যের দিক দিয়ে শহরটি ছিল খুবই সমৃদ্ধশালী। আমরা এখন যে রাস্তাটা দিয়ে চলেছি তার এক পাশ দিয়ে বয়ে গেছে সার্চিও নদী, আর কিছুটা দূরেই রয়েছে আর নদী। টাওয়ারের সামনের সবুজ গালিচার মতো মখমল ঘাসের প্রাঙ্গণে বসে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আমরা। আমাদের সামনের ওই সাদা রঙের বিশাল যে প্যালেসটা, ওটার নাম পিয়াজা দা মিরাকোলি, ইংলিশে যাকে বলা হয় স্কোয়ার অফ মিরাকলস। ওই জায়গাটাকেই আগে ক্যাথিড্রাল স্কোয়ার নামে ডাকা হতো। 8.87 হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে আছে ছবির মতন সুন্দর শ্বেত পাথরের এই ক্যাথিড্রালটা। দেখে ক্যাথিড্রাল না রাজপ্রাসাদ সেটা বোঝা খুব মুশকিল। এই চার্চটা বহু পুরানো, সেই 1064 এডিতে আর্কিটেক্ট বাস্কেটো এই প্রকাণ্ড প্রাসাদটা তৈরি করেন। গাইডের সাথে ক্যাথিড্রালের মেন গেটে গিয়ে দাঁড়ালাম। ব্রোঞ্জের তৈরি বিশাল দরজাটা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম। কাছে গিয়ে দেখি গোটা দরজাটা জুড়ে অপূর্ব সব সূক্ষ্ম কারুকাজ, এক গাম্ভীর্য বিরাজ করছে এই জায়গাটায়। গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের আরেক প্রস্থ অবাক হওয়ার পালা। কি দেখলাম বলবো, জাস্ট একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর আমি আবার ফিরে আসি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে এই পিসা শহরটাতে, তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126, অথবা +91 833 505 2001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন সব দুর্ধর্ষ প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

গেট দিয়ে স্কোয়ার অফ মিরাকলসের মূল ভবনে ঢোকার পর থেকে আমাদের শুধুই অবাক হওয়ার পালা। গোটা ক্যাথিড্রালটার বাইরে এবং ভিতরে সাদা মার্বেল পাথরের কাজ, মেঝেতে খুব দুষ্প্রাপ্য ধূসর রঙের মার্বেল, প্রায় 70 ফুট উঁচু ডোমটায় রঙিন সব পাথরের কাজ। 1595 সালে এক অগ্নিকাণ্ডে এই ক্যাথিড্রালটা পুড়ে গিয়েছিল। সেই সময় কাঠের ছিল মূল ভবনটা, এরপর নতুন করে গড়ে তোলা হয় এই ক্যাথিড্রালটাকে। সেই আগুন এতই তীব্র ছিল যে ব্রোঞ্জের তৈরি পুরো গেটটাই নাকি গলে গিয়েছিল। পিসার টাওয়ারের দিকের গেটটা দিয়েও এখানে আসা যায়। ঢুকেই প্রথমে চোখে পড়ে মার্বেল পাথরের তৈরি অপূর্ব সুন্দর একটা স্ট্যাচু, মাডোনা উইথ চাইল্ড। একটা আওয়াজও নেই কারোর মুখে, অনেকেই দেখলাম চুপ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে প্রার্থনা করছে এখানে। কিছুটা এগোতেই চোখে পড়ল ব্রোঞ্জের তৈরি অদ্ভুত একটা মূর্তি। অদ্ভুত বললাম তার কারণ হলো এরকম মূর্তি আমি এর আগে কখনো দেখিনি। মূর্তিটা এক আজব প্রাণীর, যার মুখটা ঈগলের, কানটা ঘোড়ার মতন, পা ষাঁড়ের মতন, আর পিঠটা কচ্ছপের মতন, আবার দুটো ডানাও রয়েছে। আসলে বাইবেলে এর বর্ণনা রয়েছে। মাইথোলজির এই প্রাণীর নাম গ্রিফিন। ইতালিতে ইসলামিক আক্রমণের সময় এই মূর্তিটা বানানো হয়েছিল, মানে প্রায় 11th century এটা বানানো হয়েছিল। তবে আমাদের গাইড বলল এটা নাকি আসলটা নয়, এটা হচ্ছে আসলটার রেপ্লিকা, আর ওই আসল মূর্তিটা রাখা আছে পিসা মিউজিয়ামে। সেই সময় গোটা ইউরোপকে ইসলামের পতাকার নিচে নিয়ে আসার জন্য একের পর এক দেশকে আক্রমণ করেছিল আরব এবং তুর্কি থেকে আসা সুলতানেরা। মূলত স্পেনকে কেন্দ্র করেই এক ইসলামিক সাম্রাজ্য গড়ে ওঠে যার নাম ছিল আল আন্দালুস বা ইসলামিক স্পেন। তবে তার আগে শুনে নেব পরপর তিনটে আমার খুব প্রিয় গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ইচ্ছে হলো এক ধরনের স্বপ্ন আমার, মরব দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার।
1: ব্রেকের পর ফিরে আসলাম, আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম পিসার হেলানো মিনার, সেটা ডেকে নিয়েছি আজ সকালেই। হেলানো টাওয়ার বাদ দিলেও পিসা বিশ্ববিখ্যাত আরও অনেক কারণেই। এই যেমন ধরুন পিসা বিশ্ববিদ্যালয়, এর প্রতিষ্ঠা দিবস কবে শুনবেন? থার্ড সেপ্টেম্বর 1343 সালে। ভেবে দেখুন একবার কত প্রাচীন এই ইউনিভার্সিটিটা। ওইটুকু তো শহর, তবুও জন্ম দিয়েছে কত অসাধারণ ব্যক্তিত্বের। এই শহরের মানুষ ছিলেন পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার জয়ী এনরিকো ফার্মি এবং কার্লো রুবিয়া। এখানেই জন্মেছিলেন সাহিত্যের নোবেল জয়ী কাউচি। বিজ্ঞানের ক্ষেত্রে পিসার অবদান চলেছে কোন সেই সুদূর দিন থেকে, যেমন ধরুন জিওর্দানো দা পিসা। কি এনার নাম শোনেননি? 1286 সালে কাঁচ ঘষে চশমার গ্লাস প্রথম তৈরি করেন ইনি। আরও মজার হচ্ছে, এই কাঁচের সঙ্গে ডান্ডা লাগিয়ে আধুনিক চশমার নকশাও তৈরি করেন এক ইটালিয়ান, গিরলামো সাদোনাল। সেও হয়ে গেল প্রায় 300 বছর। আর সবার উপরে পিসাকে আলোকিত করে রয়েছে পিসার মধ্যমণি, এখানকার ভূমিপুত্র গ্যালিলিও গ্যালিলি। পিসা ক্যাথিড্রাল থেকে বেরিয়ে আবার চোখ গেল ওই হেলানো টাওয়ারটার দিকে, আর চোখের সামনে ভেসে উঠল সেই ছোটোবেলায় পড়া ঘটনাগুলো। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ব্যাখ্যা ছিল, পরন্ত বস্তুর গতিবেগ তার ভরের উপর নির্ভরশীল। গ্যালিলিও বিরোধিতা করেছিলেন বৈজ্ঞানিক অ্যারিস্টটলের এই বক্তব্যের, আর সেটা প্রমাণ করতে নাকি দুটি আলাদা আলাদা ভরের কামানের গোলা নিয়ে এই মিনারের উপর উঠে একসঙ্গে দুটিকে মাটিতে নিক্ষেপ করেন। এই পরীক্ষার কথা মিনারের ফলকেও লেখা আছে। ভেবে দেখুন তো, সে কি আজকের কথা? গ্যালিলিও জন্মেছেন সেই কবে? 15 ফেব্রুয়ারি 1564 সালে। একদিকে তিনি দূরবীন দিয়ে জ্যোতির্বিজ্ঞানের দরজা খুলে দিচ্ছেন, আবার অন্যদিকে পিসার মিনারে এই যুগান্তকারী পরীক্ষা চালাচ্ছেন। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এটাও উনি বলেছিলেন, এবং সেই সময় অঙ্ক কষে দেখিয়েও দিয়েছিলেন। কিন্তু এই সব বক্তব্য চার্চের বিরোধী বলে মনে হয়েছিল সেই সময়ের শাসকদের। তাই শেষ জীবনটা কারাগারে কাটাতে হয় এই মহান বিজ্ঞানীকে। হ্যাঁ, দেখব আরও অনেক কিছু, আর ঘুরব পিসা শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভারতীয়দের জন্য ইটালিয়ান সংস্কৃতি ভীষণ কাছের, আর তার একমাত্র কারণ খাবার ও পরিবেশ। ইতালি মানে মানুষ ঘুরতে যায় রোম, ভেনিস, ফ্লোরেন্স। কিন্তু বিশ্বাস করুন, দক্ষিণ ও উত্তর মধ্য ইতালিও বেশ সুন্দর। রোম ও পিসা তো অবশ্যই যাবেন, তাছাড়াও তালিকায় রাখতে পারেন এই সুন্দর জায়গা বারি, তার রাস্তা হয়ে লেসে ঘুরে আমালফি কোস্টের দিকটা। মাঝে চেখে নিন কোনো টেরেস ক্যাফেতে ইটালিয়ান খাবার। রোম্যান্টিক নাইট লাইফ বা নৈশ জীবনের কৌতূহল থাকলে নির্দ্বিধায় ক্যাপ্রি ঘুরে আসুন। আর আপনি যদি ভোজন রসিক হন, তাহলে সিসিলির প্যালেরমো এলাকায় ফুড গ্যাজমের অভিজ্ঞতাও স্মরণীয় করে রাখতে পারেন। এই ইটালিতে যখন আসব বলে প্ল্যান করেছিলাম, তখন বন্ধু বান্ধবদের বলেছিলাম আমি স্বর্গের পথে পা বাড়িয়েছি। স্বভাবতই সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়েছিল। জীবিত অবস্থায় কি স্বর্গে যাওয়া যায়? স্বর্গ মানে যদি হয় অপরূপ সুন্দর, তবে আমি সৃষ্টিকর্তার তৈরি সেই স্বর্গের কথাই বলছি, যে জায়গায় গেলে ফিরে আসতে ইচ্ছে করে না, অথবা মানুষ সবচেয়ে প্রিয়জনকে নিয়ে তাদের বিশেষ মুহূর্তগুলো একসাথে কাটাতে চায়, স্মরণীয় করে রাখতে চায়। এই যেমন আমাদের বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা বিয়ে করতে বেছে নিয়েছিল এই স্বর্গীয় জায়গাটাকেই। ইতালির তাসকানি অঞ্চলটা সত্যি এরকমই সুন্দর। পিয়াৎসা দেল মিরাকোলি চত্বরে ঢুকতেই একটা ভাস্কর্য সবার দৃষ্টি আকর্ষণ করবে। এটার নাম লা লুপা ক্যাপিতোলিনা। ভাস্কর্যটিতে দুটি শিশু একটি নেকড়ের দুধ খাচ্ছে। শিশু দুটি হচ্ছে রোমুলেস ও রেমুস। এই রোমুলেসের নাম অনুসারে ইটালির রাজধানী রোমের নামকরণ করা হয়েছে। এই সুন্দর স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। চলুন এবার একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো পিসা এবং তার অনেক গল্প।

পিসা ক্যাথিড্রালটা দেখার পর দেখতে হবে পিসা ব্যাপিস্ট্রি। এটা এখানকার দ্বিতীয় উপাসনালয় হিসেবে তৈরি করা হয়েছিল। ইটালির বৃহত্তম ব্যাপিস্ট্রি এটি। ব্যাপিস্ট্রি রোমানিক স্টাইল থেকে গোথিক স্টাইলের রূপান্তরের এটি একটি চমৎকার উদাহরণ। এটা অদ্ভুত সুন্দর এবং পবিত্র এক পরিবেশ নিয়ে আমাদের জন্যই যেন অপেক্ষা করছিল। আস্তে আস্তে বিকেল হয়ে আসছে। সামনের ওই বাড়িটার নাম গাইড বলল কেম্পোসান্তো মনুমেন্টাল দি পিসা। এটাই এই চত্বরের শেষ ভবন। প্রথমে এটি একটি কবরস্থান হিসেবে নির্মাণ কাজ শুরু করলেও নির্মাণ চলাকালীন এর পরিকল্পনা পরিবর্তন করা হয়। এখন এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে অনেক ধরনের পেন্টিং দেখতে পেলাম। একদিনে সব দেখে শেষ করা অনেক কঠিন কাজ, সময়ের সাথে পেরে ওঠা অনেক কঠিন। যত দেখি ততই ভালো লাগে, কিন্তু ওদিকে যে অন্ধকার হয়ে আসছে বাইরে। এক এক করে আলো জ্বলে উঠছে পিসার রাজপথে, যেন কোনো শিল্পী তার হাতের ছোঁয়ায় এঁকেছেন এই শহরটাকে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই ফিরে যেতে হবে, মানে ওই তৃপ্তি আর ক্লান্ত শরীর নিয়ে। নদীর পাশেই রয়েছে সান্তা মারিয়া দেল্লা স্পিনা নামের একটা সুন্দর দেখার মতো গির্জা। যদিও এই সময় আর ওখানে ঢোকা যাবে না, তাই দূর থেকে দেখেই ফিরে চললাম আমি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

পিসাতে আরও একটা দারুণ দেখার জায়গা হলো এখানকার মিউজিয়ামটা, যার পোশাকি নাম মিউজিও ওপেরা দেল দুওমো পিজা। টিকিট তো আগে থেকেই কাটা ছিল, তাই সোজা ঢুকে পড়লাম এর মেন গেটটা দিয়ে। এর ভিতরে রয়েছে মোট 26টা ঘর, প্রায় 380খানা দেখার মতন সামগ্রী রয়েছে এই মিউজিয়ামে। এখানেই রয়েছে সেই সোনার রাজমুকুট, যেটা বহুমূল্য পাথর দিয়ে সাজানো। প্রথম ঘরটায় দেখলাম অনেকগুলো স্ট্যাচু, সবকটাই সাদা মার্বেল পাথরের। স্ট্যাচুগুলো রোমের সম্রাট এবং তার সভাসদদের। এরকমই কয়েকটা ঘর দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। অপূর্ব সব স্ট্যাচু আর অসাধারণ সব পেইন্টিংস দেখতে দেখতে একটা ঘরে এসে থমকে গেলাম আমরা। একটা কাঁচের বড় বক্সের ভিতরে একটা লম্বা রড, সারা গায়ে অপূর্ব কারুকাজ, উপরে একটা লাল চুনি বসানো। রডটা দেখে মনে হলো রূপোর, আর সারা গায়ে অসংখ্য মূল্যবান পাথর বসানো। এটাও ছিল পিসার রাজার রাজদণ্ড বা স্কেপ্টার। আর তার ঠিক পরেই রয়েছে আরেকটা কাঁচের বক্সের ভিতর সেই ঝলমলে রাজমুকুটটা, যেটা দেখেই বোঝা যায় যে সেই সময়ের বৈভব আর প্রাচুর্য। আসলে 2014 সালে ইটালির সম্রাট সপ্তম হেনরির কবরটা আবিষ্কার হওয়ার পর সেই কবর থেকেই এই সব বহুমূল্য সামগ্রীগুলো পাওয়া যায়। সম্রাটের পরনের বহুমূল্য মুসলিন আর সিল্কের পোশাকও রয়েছে দেখলাম এখানে। সোজা সামনে এগিয়ে গেলেই একটা বহুমূল্য মুসলিন আর সিল্কের পোশাকও রয়েছে দেখলাম এখানে সোজা সামনে এগিয়ে

আজ বোধ হয় পূর্ণিমা, রাতের আকাশটা চাঁদের আলোয় যেন ভেসে যাচ্ছে, আর সেই রূপলি চাঁদের আলোয় কেমন যেন মায়াবী লাগছে ওই সামনের পিসার হেলানো টাওয়ারটাকে। পর পর তিনবার পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকাতে ওই টাওয়ারের নাম যে কেন উঠেছিল সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এখন। এ এক অপার্থিব সৌন্দর্য, ভাষায় যার প্রকাশ করা একেবারেই অসম্ভব। কি যাবেন নাকি পিসা দেখতে আমার সাথে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এখনই যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radio bangla.net.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

কিছু ভেজা মানুষ কিছু মানুষই তাই আবার হাজার গানের শেষে আরো কিছু

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শিক্ষা ব্যবস্থা পরীক্ষাতন্ত্র যে উপার্জন যন্ত্র হয়ে উঠবে তা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একদমই চাননি। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা অবশ্য ক্রমশই তাই হয়ে উঠেছিল। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই প্রবাদ কল্পটা ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দান। ব্যক্তিগত জীবনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সদর্থে কিংবা কদর্থে এই বাক্যের উদাহরণ কিন্তু হয়ে উঠতে চাননি। আরও কথা হবে এই নিয়েই কিন্তু গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুর সদর্থেই লেখাপড়া করে গাড়ি ঘোড়া চেপেছিলেন। অন্যদিকে বঙ্কিমচন্দ্রের মুচিরাম গুর লেখাপড়া না শিখেও হাতের লেখার গুণে অভিভাবক ঈশানবাবুর সৌজন্যে মুড়িগিরি থেকে শুরু করে ডেপুটিগিরি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তোষামত করার অপূর্ব প্রতিভা ও পড়াশোনা তেমন না করেও কৌশলী আর মানে একটা যে গুণ তার ছিল সেটা কিন্তু বলতেই হয়। শেক্সপিয়ার, মিল্টন, বেকন থেকে কোটেশন দেওয়া, ইংরেজি ভাষা বিজ্ঞদের থেকে প্রভুর পদে সোহাগ মদে দোদুল কলেবর বাঙালি বাবুদের কিন্তু সাহেবরা পছন্দ করতেন বেশি, তাই মুচিরামের চাকরিতে অসুবিধে হতো না। এই পরীক্ষাতন্ত্র ও পরীক্ষাতন্ত্র নির্ভর শিক্ষা যে উপার্জন তন্ত্র তৈরি করে তার থেকে মুক্তির উপায় কি, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন সেই সময়। রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন যে মুক্তির উপায় সহজ নয়, মুক্তির নানা রকম প্রয়াস ও মুক্তির নাম তাৎক্ষণিক অপপ্রয়াস সবকিছুরই সাক্ষী কিন্তু তিনি রয়ে গিয়েছিলেন।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
5: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
4: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে। বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীবন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পরীক্ষাতন্ত্র নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে বেত্রহস্তে গৃহশিক্ষকের আবির্ভাব হয়। এই গৃহশিক্ষকের বেত্রাঘাত পড়ুয়ার মনে শিক্ষক সম্বন্ধে যে প্রতিদ্বন্দ্বিতামূলক বিরক্তি তৈরি করে তারই মজাদার নিদর্শন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা নামেক কৌতুক হাস্য। ছাত্রের নাম শ্রী মধুসূদন, মাস্টারের নাম কালাচাঁদ। এই কালে প্রয়াত শ্যামল গঙ্গোপাধ্যায় ফেল করা টুকলিবাজ এক শিক্ষক হিসেবে সাধু কালাচাঁদ নামের চরিত্রটি খাড়া করে যখন স্বাধীনতা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে কিশোর কিশোরী পাঠ্য ফাজিল কাহিনীর রচনা আয়োজন করেছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই শ্রীযুক্ত কালাচাঁদের কথা মনে রাখা তার পক্ষে খুবই সম্ভব ছিল।

মার মেরেছেন যে আজও কিন্তু পিঠে চচ্চর করছে। আজ এর শোধ তুলব, ওকে আমি তাড়াবো। কালাচাঁদ কেমন পড়াচ্ছেন মধুসূদনের পিতা, তার পরীক্ষা নিতে এসেছেন। পরীক্ষার উপায় মাস্টার মশায়ের সামনে ছেলের পরীক্ষা নেওয়া। ছেলে সব প্রশ্নের বিচিত্র উত্তর দিচ্ছে। উদ্দেশ্য ছেলের হচ্ছে যে প্রহার পরায়ণ মাস্টারকে বিদায় করা। আর তারপরে আমরা দেখেছি যে পড়েছি যে পিতা পুত্রের একটা সংলাপও হয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার নানা রকমের খুঁটি ছিল সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সেই শিক্ষা ব্যবস্থার বিপরীতে দীর্ঘস্থায়ী যত্নশীল কোনো পরিকল্পনা যে গ্রহণ না করে স্বদেশ ভক্তরা সহসা বয়কট পরায়ণ হয়ে উঠতেন, আর জাতীয় শিক্ষা পরিষদ তৈরি করে মুহূর্তের মধ্যে সব সমস্যার সমাধান করতে চাইতেন সেটা কিন্তু আমরা সকলেই হয়তো জানি। এই সহসা প্রতিবাদী উত্তেজনাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ছিল অর্থহীন, আর সেই ব্যাপারেই আরও কথা হবে কিন্তু গানের ওপারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন প্রবাসীমন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এক সময় যখন স্বদেশ ভক্তরা জাতীয় শিক্ষা পরিষদ করার চেষ্টা করছিলেন, এই প্রতিবাদী যে সুর যেটা স্বদেশ ভক্তরা তৈরি করেছিলেন, সেই উত্তেজনা সেটাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থহীন বলে মনে করেছিলেন। তিনি নিজে লিখেছিলেন তার কথায় যে যে দেশ আপনার প্রাণগত অভাব অনুভব করিয়া কোনো ত্যাগ সাধ্য ক্লেশ সাধ্য মঙ্গল অনুষ্ঠানে প্রবৃত্ত হইতে পারে নাই, পরের প্রতি রাগ করিয়া আজ সেই দেশ যে স্থায়ীভাবে কোনো দুষ্কর তপশ্চরণে নিযুক্ত হইবে, এরূপ শ্রদ্ধা রক্ষা করা বড়ই কিন্তু কঠিন। রাগারাগির স্টিম চিরদিন জ্বালাইয়া রাখিবে কে, এবং রাখিলেই বা মঙ্গল কি? গ্যাস কুড়াইলেই যদি বেলুন মাটিতে আছাড় খাইয়া পড়ে, তবে সেই বেলুনে বাস্তু বাড়ি স্থাপনের আশা করা কিন্তু চলে না। মোক্ষম কথা, রাগারাগি স্টিমেই কিন্তু আমাদের সম্বল, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর যেটা আপনাদেরকে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু মোক্ষম কথা বলেছিলেন যে রাগারাগির স্টিমই কিন্তু আমাদের সম্বল। সেকালের মতো একালেও কিন্তু জনসমাজ রাগারাগি স্টিম দ্বারা চালিত, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রকাশ করেছে, দুর্নীতির মূল যেমন তেমন করে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার বাসনা ও বেশি নম্বরের দাক্ষিণ্যে অর্থ উপার্জনের সুনিশ্চয় পন্থার প্রবেশের এসোনা। আমরা যেটা দেখি যে সকলেই জানেন যে গ্যাস ফুরলেই বেলুন কিন্তু মাটিতে আছাড় খাবে, সামাজিক ক্রোধ থিতিয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার নতুন বাস্তুবাড়ি নির্মাণের উৎসাহ ও ধৈর্য এই বেলুনবাদীদের নেই।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

I'm gonna wish you hello, hello.

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনে যে সামাজিকতা তৈরি করতে চেয়েছিলেন তা স্ত্রীকে শ্রীময় বলেই কিন্তু গুরুত্ব দিত, দামি বস্তুকে শ্রীময় বলে ভাবত না। যে শিক্ষানীতি প্রতিযোগিতামূলক সাফল্যকে বড় করে তোলে, সেই শিক্ষানীতি মুষ্টিমেয় সফল মানুষের জীবনযাত্রায় নানা দুর্মূল্য বস্তুর সমাহার ঘটাতে চায়। আহার বিহার শয্যা বসবার সর্বত্রই কিন্তু সেটা প্রাচুর্য। সেই প্রাচুর্যের ব্যবস্থা গণতান্ত্রিকভাবে সকলের জন্য করা সম্ভব নয়, করতে গেলে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ নিঃশেষ ও ধ্বংস হয়ে যাবে, হয়ে যাচ্ছেও। বিজ্ঞানীরা কিন্তু আমাদেরকে অনেকদিন আগে সাবধান করেছেন। এই কথা যদি বোঝা যায় তাহলে শিক্ষার উদ্দেশ্য প্রাচুর্য লাভ নয় ও প্রাচুর্য লাভের জন্য প্রতিযোগিতাকে শিক্ষা বলে না, এই সহজ সত্য মেনে নেওয়া কিন্তু সম্ভব। বস্তুতপক্ষে প্রাচুর্যের বাইরেও সহজ শ্রীময় নান্দনিক জীবনযাপন কিন্তু করা সম্ভব আর করা যেতে পারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হেমন্ত প্রবাসীমন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসীমন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

ফ্লোরেন্সের ভিলা কস্টানজা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আমি। ঘড়ি বলছে এখন ঠিক সকাল 7:30। এক ঝলক ঠান্ডা হাওয়া এসে হঠাৎ বুঝিয়ে দিয়ে গেল শীত পড়তে আর খুব বেশি বাকি নেই। ঝকঝকে সাদা আর সবুজ রঙের বাসটা ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। টিকিটে যেরকম লেখা ছিল, কাটায় কাটায় একদম 8টার সময় রওনা দিলাম আমরা। ফ্লোরেন্সকে বিদায় জানিয়ে আজ আমরা চলেছি পিসাতে। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি। হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক, আর আজ আমরা চলেছি সেই শহরে যেখানে রয়েছে সেই বিখ্যাত লিনিং টাওয়ার। পিসাতে একটা ছোট্ট এয়ারপোর্ট আছে, ওই সায়েন্টিস্ট গ্যালিলিওর নামে এয়ারপোর্টটার নাম এরোপোর্তো গ্যালেই। অন্যান্য এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করেও পিসা শহরে আসা যায়। এছাড়া এভিস এবং ইউরোপ কারের সার্ভিসও রয়েছে এই শহরে। বাসে করে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগলো পিসা পৌঁছতে। আরামদায়ক পুশব্যাক সিট আর ইটালির নীল সাদা আকাশকে সঙ্গী করে আমরা পৌঁছে গেলাম পিসাতে। এই শহরটার মূল আকর্ষণটা অবশ্যই পিসার হেলানো মিনার বা দ্য লিনিং টাওয়ার অফ পিসা। তবে সেটা ছাড়াও রয়েছে এক বিশাল বড় ক্যাথিড্রাল, রয়েছে একটা ব্যাপটিস্ট্রি, আরও আছে মিরাকল স্কোয়ারের মতন স্টানিং সব ভিউস। কেমন এই শহরটা? এখানে ঘুরতে গেলে কী কী দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন লাগতে পারে, আর খরচাই বা কীরকম, এরকম নানান প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা এই পিসা সফর। তবে তার আগে শুনে নেব আমার প্রিয় তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায় কথায় কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইটালির পিসা শহরে। ফ্লোরেন্স থেকে বাসে করে সকালবেলাতেই আমরা চলে এসেছি পিসাতে। বাস থেকে নেমে গাইডের সাথে রওনা দিলাম আমরা। যেখানে নেমেছি সেখান থেকে পিসার টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছিল। সামনের রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে এগোচ্ছি, একটা বড় বাড়ির আড়ালে চলে গেল টাওয়ারটা। বেশ পুরানো এই বাড়িটা, সেই সময় আর্কিটেকচারের একটা বৈশিষ্ট্য ছিল, বিশাল বড় বড় থাম, প্রকাণ্ড সব দরজা আর জানলা। এই বাড়িটাও ঠিক সেই রকম, দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। বাড়িটাকে ক্রস করে রাস্তাটা ডান দিকে টার্ন নিয়েছে, আর সেই দিকে ঘোড়ার প্রায় সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল একটা বেশ চওড়া মতন চত্বর, আর তার শেষ প্রান্তে হেলে যাওয়া সেই বিখ্যাত টাওয়ারটা। গাইড ওইদিকে আঙুল দেখিয়ে বলল, এটা নাকি প্রতি বছর আরও হেলে যাচ্ছে। ঠিক সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আমি যে ট্যুর এজেন্সির সাথে এসেছি, মানে ওই গ্লোব অল ইন্ডিয়া, ওরাই আমাদের টিকিট আগে থেকেই কেটে দিয়েছিল, তাই সরাসরি গিয়ে দাঁড়ালাম টাওয়ারে ওঠার লাইনে। আসলে 2022-এর শেষের দিক থেকে নতুন করে হেলতে শুরু করেছে এই 850 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী পিসার হেলানো মিনার, আর যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আর্কিওলজিস্টদের। ভিতরে ঢুকে একটা গোল মতন বেশ বড় জায়গা, যেটাকে ঘিরে পাক খেয়ে খেয়ে সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। গাইলের সাথে সাথে সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম উপরের দিকে। কিছুটা জায়গা বেশ বদ্ধ আর আলো খুব কম, মানে সাফোকেশন ফিল করছিলাম। তারপর একটা জানলা মতন রয়েছে, সেখান দিয়ে ঠান্ডা হাওয়া আর সূর্যের আলো আসছে। মোট 8টা ফ্লোর আর 296খানা সিঁড়ি রয়েছে এই টাওয়ারে। ওঠার সময় বেশ বুঝতে পারছিলাম কেমন হেলে আছে টাওয়ারটা। আমি উঠব মানে একদম টাওয়ারের উপরে, যেখান থেকে নাকি বিজ্ঞানী গ্যালিলিও তার সেই বিখ্যাত গ্র্যাভিটির পরীক্ষাটা করেছিলেন। তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি কিছুক্ষণের মধ্যেই। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি পিজা। পিজাতে পৌঁছে আমরা প্রথমেই এসেছি পিজার সেই নাম করা লিনিং টাওয়ারটা দেখতে। আর্কিওলজিস্টদের দাবি, গত দু দশক ধরে বন্ধ ছিল এর হেলে যাওয়া, বরং বহু চেষ্টা করে সামান্য সোজা করা গিয়েছিল এই মিনারটাকে। তবে 2022 ক্রিসমাসের মুখে ফের তা হেলতে শুরু করায় চিন্তা বেড়ে গেছে আর্কিওলজিস্টদের। প্রসঙ্গত, এই মিনারটাকে সংরক্ষণের জন্য গত দু দশকে বিপুল অর্থ খরচ করেছে ইতালি সরকার। গবেষকদের দাবি, 2001 মিনারটি হেলে যাওয়া প্রায় 15 ইঞ্চি কমানো গিয়েছিল। তার পরবর্তী 21 বছরে হেলে যাওয়া কমেছিল আরও 1.6 ইঞ্চেস, কিন্তু আবার তা নতুন করে হেলতে শুরু করায় চিন্তা বেড়ে গেছে আর্কিওলজিস্টদের। পিজার হেলানো মিনার সংরক্ষণের দায়িত্বে রয়েছে অপেরা প্রাইমাজিয়েলা দেলা পিসানা বা ওপা নামে একটি ইতালীয় সংস্থা। তাদের দাবি, এই মিনারের কাত হওয়া পুরোপুরি ঠেকানো যায়নি। এটি ফের বছরে গড়ে 0.02 ইঞ্চেস করে হেলতে শুরু করেছে। 1173 এই পিজার মিনার নির্মাণের কাজ শুরু হয়েছিল। পিসা, জেনোয়া, লুকা ও ফ্লোরেন্সের মধ্যে যুদ্ধের কারণে এর নির্মাণ কাজ 1319 আগে শেষ করা যায়নি। 186 ফুট উঁচু এই মিনার নির্মাণের কিছুদিনের মধ্যেই এটা হেলতে শুরু করে। এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে দাবি করেছেন আর্কিওলজিস্টরা। তাদের যুক্তি, ভুল নকশার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই মিনার। তাছাড়া ওই এলাকার মাটিও দুর্বল হওয়ায় মিনারটি হেলতে শুরু করেছিল। আমি এখন উঠে এসেছি টাওয়ারটার একদম উপরে, আর এখানে এসে আমি একদম অবাক হয়ে গেলাম। কেন জানেন? বলবো, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি পিসা টাওয়ার। ষোড়শ শতাব্দীর শেষে এই মিনারে উঠেই নাকি গ্র্যাভিটি নিয়ে তিনটে বিভিন্ন ঘনত্বের বলের পরীক্ষাটা করেন গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী গ্যালিলিও। পরবর্তীকালে অঙ্কের মাধ্যমে গোটা বিষয়টি ফের একবার বিশ্ববাসীর সামনে আনেন স্যার আইজ্যাক নিউটন। এই টাওয়ারটা বানিয়েছিলেন বিখ্যাত আর্কিটেক্ট তোমাসো দি অ্যান্দ্রিও পিসানো। একদম উপরে এসে দেখলাম বেশ বড় একটা জায়গা, ধারগুলো তার জালি দিয়ে ঘেরা, এত উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। সাতখানা বিশাল বড় বড় ঘণ্টা ঝোলানো আছে চারিদিকে। এই সাতটা ঘণ্টা কিন্তু আসলে সাতটা আলাদা আলাদা মেজর মিউজিক্যাল স্কেলের প্রতীক। আজও রোজ এগুলোকে বাজানো হয় গির্জা বা চার্চটা খোলা আর বন্ধের সময়। খুব জোরে হাওয়া বইছে এখানে, আর সে হাওয়াটা বেশ ঠান্ডা। তারজালির একদম পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই মাথাটা যেন ঘুরে গেল। মাটি থেকে অনেকটাই উপরে দাঁড়িয়ে আছি আমি। 1990-তে মিনারটা প্রায় 5.5 ডিগ্রিজ হেলে যাওয়ায় তা মাটিতে পড়ে যাবে বলে আতঙ্ক ছড়িয়েছিল। ওই সময় মিনারের কাছে পর্যটকদের যাওয়া একদম বন্ধ করে দিয়েছিল ইটালি সরকার। আগামী বছরের শুরুতে হয়তো ফের সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে। দূরে পূবের আকাশে পরপর অনেকগুলো এরোপ্লেন ওঠানামা করছে। সেই দেখে বুঝলাম ওইদিকেই রয়েছে সেই গ্যালিলিও এয়ারপোর্ট। আমার এই পিসা সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। ব্যাক টু ব্যাক দুটো গানের পর আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ক্রিস আর হেলানো টাওয়ারটা দেখে এবার আমরা চললাম শহরটা ঘুরে দেখতে। যাওয়ার সময় পিছন ফিরে দেখছিলাম টাওয়ারটাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের জার্মানি আর মুসোলিনির ইটালি একসাথে লড়াই করেছিল, আর সেই সময় নাৎসিরা এই টাওয়ারটাকে ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করত। ইউএস আর্মির একজন সার্জেন্টকে স্পাই করে পাঠানো হয় ইটালিতে। তাকে বলে দেওয়া হয় এই টাওয়ারটাকে খুব ভালো করে চেক করতে, আর এখানে যদি জার্মানদের তিনি দেখতে পান তাহলে বোমা দিয়ে ধ্বংস করে ফেলতে হবে এই টাওয়ারকে। তা সেই সার্জেন্ট লুকিয়ে এই টাওয়ারটা দেখে যান এবং ভীষণভাবে ইমপ্রেসড হন এর আর্কিটেকচারে। তখন তিনি তার কমান্ডকে অনুরোধ করেন এই টাওয়ারে হামলা না চালানোর জন্য, আর বেঁচে যায় এই 1172 সালে স্থাপিত প্রায় হাজার বছর পুরানো টাওয়ারটি। পিসা ইতালির প্রাচীন এক গৌরবময় প্রসিদ্ধ শহর। ঐশ্বর্যের দিক দিয়ে শহরটি ছিল খুবই সমৃদ্ধশালী। আমরা এখন যে রাস্তাটা দিয়ে চলেছি তার এক পাশ দিয়ে বয়ে গেছে সার্চিও নদী, আর কিছুটা দূরেই রয়েছে আর নদী। টাওয়ারের সামনের সবুজ গালিচার মতো মখমল ঘাসের প্রাঙ্গণে বসে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আমরা। আমাদের সামনের ওই সাদা রঙের বিশাল যে প্যালেসটা, ওটার নাম পিয়াজা দা মিরাকোলি, ইংলিশে যাকে বলা হয় স্কোয়ার অফ মিরাকলস। ওই জায়গাটাকেই আগে ক্যাথিড্রাল স্কোয়ার নামে ডাকা হতো। 8.87 হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে আছে ছবির মতন সুন্দর শ্বেত পাথরের এই ক্যাথিড্রালটা। দেখে ক্যাথিড্রাল না রাজপ্রাসাদ সেটা বোঝা খুব মুশকিল। এই চার্চটা বহু পুরানো, সেই 1064 এডিতে আর্কিটেক্ট বাস্কেটো এই প্রকাণ্ড প্রাসাদটা তৈরি করেন। গাইডের সাথে ক্যাথিড্রালের মেন গেটে গিয়ে দাঁড়ালাম। ব্রোঞ্জের তৈরি বিশাল দরজাটা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম। কাছে গিয়ে দেখি গোটা দরজাটা জুড়ে অপূর্ব সব সূক্ষ্ম কারুকাজ, এক গাম্ভীর্য বিরাজ করছে এই জায়গাটায়। গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের আরেক প্রস্থ অবাক হওয়ার পালা। কি দেখলাম বলবো, জাস্ট একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর আমি আবার ফিরে আসি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে এই পিসা শহরটাতে, তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 অথবা +918335052001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন সব দুর্ধর্ষ প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

গেট দিয়ে স্কোয়ার অফ মিরাকেলসের মূল ভবনে ঢোকার পর থেকে আমাদের শুধুই অবাক হওয়ার পালা। গোটা ক্যাথিড্রালটার বাইরে এবং ভিতরে সাদা মার্বেল পাথরের কাজ, মেঝেতে খুব দুষ্প্রাপ্য ধূসর রঙের মার্বেল, প্রায় 70 ফুট উঁচু ডোমটায় রঙিন সব পাথরের কাজ। 1595 সালে এক অগ্নিকাণ্ডে এই ক্যাথিড্রালটা পুড়ে গিয়েছিল। সেই সময় কাঠের ছিল মূল ভবনটা, এরপর নতুন করে গড়ে তোলা হয় এই ক্যাথিড্রালটাকে। সেই আগুন এতই তীব্র ছিল যে ব্রোঞ্জের তৈরি পুরো গেটটাই নাকি গলে গিয়েছিল। পিসার টাওয়ারের দিকের গেটটা দিয়েও এখানে আসা যায়। ঢুকেই প্রথমে চোখে পড়ে মার্বেল পাথরের তৈরি অপূর্ব সুন্দর একটা স্ট্যাচু, মাডোনা উইথ চাইল্ড। একটা আওয়াজও নেই কারোর মুখে, অনেকেই দেখলাম চুপ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে প্রার্থনা করে।

হচ্ছে এখানে। কিছুটা এগোতেই চোখে পড়ল ব্রোঞ্জের তৈরি অদ্ভুত একটা মূর্তি। অদ্ভুত বললাম তার কারণ হলো এরকম মূর্তি আমি এর আগে কখনো দেখিনি। মূর্তিটা এক আজব প্রাণীর, যার মুখটা ঈগলের, কানটা ঘোড়ার মতন, পা ষাঁড়ের মতন আর পিঠটা কচ্ছপের মতন, আবার দুটো ডানাও রয়েছে। আসলে বাইবেলে এর বর্ণনা রয়েছে। মাইথোলজির এই প্রাণীর নাম গ্রিফিন। ইটালিতে ইসলামিক আক্রমণের সময় এই মূর্তিটা বানানো হয়েছিল, মানে প্রায় 11 সেঞ্চুরিতে এটা বানানো হয়েছিল। তবে আমাদের গাইড বলল এটা নাকি আসলটা নয়, এটা হচ্ছে আসলটার রেপ্লিকা, আর ওই আসল মূর্তিটা রাখা আছে পিসা মিউজিয়ামে। সেই সময় গোটা ইউরোপকে ইসলামের পতাকার নিচে নিয়ে আসার জন্য একের পর এক দেশকে আক্রমণ করেছিল আরব এবং তুর্কি থেকে আসা সুলতানেরা। মূলত স্পেনকে কেন্দ্র করেই এক ইসলামিক সাম্রাজ্য গড়ে ওঠে, যার নাম ছিল আল আন্দালুস বা ইসলামিক স্পেন। তবে তার আগে শুনে নেব পরপর তিনটে আমার খুব প্রিয় গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সকালদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ইচ্ছে হলো এক ধরনের স্বপ্ন আমার, মরব দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার।
1: ব্রেকের পর ফিরে আসলাম, আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম পিসার হেলানো মিনার, সেটা ডেকে নিয়েছি আজ সকালেই। হেলানো টাওয়ার বাদ দিলেও পিসা বিশ্ববিখ্যাত আরও অনেক কারণেই। এই যেমন ধরুন পিসা বিশ্ববিদ্যালয়, এর প্রতিষ্ঠা দিবস কবে শুনবেন? 3rd September 1343 সালে। ভেবে দেখুন একবার কত প্রাচীন এই ইউনিভার্সিটিটা। ওইটুকু তো শহর, তবুও জন্ম দিয়েছে কত অসাধারণ ব্যক্তিত্বের। এই শহরের মানুষ ছিলেন পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার জয়ী এনরিকো ফার্মি এবং কার্লো রুবিয়া। এখানেই জন্মেছিলেন সাহিত্যের নোবেল জয়ী কাউচি। বিজ্ঞানের ক্ষেত্রে পিসার অবদান চলেছে কোন সেই সুদূর দিন থেকে, যেমন ধরুন জিওর্দানো দা পিসা। কি এনার নাম শোনেননি? 1286 সালে কাঁচ ঘষে চশমার গ্লাস প্রথম তৈরি করেন ইনি। আরও মজার হচ্ছে এই কাঁচের সঙ্গে ডান্ডা লাগিয়ে আধুনিক চশমার নকশাও তৈরি করেন এক ইটালিয়ান, গিরলামো সাদোনাল। সেও হয়ে গেল প্রায় 300 বছর। আর সবার উপরে পিসাকে আলোকিত করে রয়েছে পিসার মধ্যমণি, এখানকার ভূমিপুত্র গ্যালিলিও গ্যালিলি। পিসা ক্যাথিড্রাল থেকে বেরিয়ে আবার চোখ গেল ওই হেলানো টাওয়ারটার দিকে, আর চোখের সামনে ভেসে উঠল সেই ছোটবেলায় পড়া ঘটনাগুলো। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ব্যাখ্যা ছিল, পরন্ত বস্তুর গতিবেগ তার ভরের উপর নির্ভরশীল। গ্যালিলিও বিরোধিতা করেছিলেন বৈজ্ঞানিক অ্যারিস্টটলের এই বক্তব্যের, আর সেটা প্রমাণ করতে নাকি দুটি আলাদা আলাদা ভরের কামানের গোলা নিয়ে এই মিনারের উপর উঠে একসঙ্গে দুটিকে মাটিতে নিক্ষেপ করেন। এই পরীক্ষার কথা মিনারের ফলকেও লেখা আছে। ভেবে দেখুন তো, সে কি আজকের কথা? গ্যালিলিও জন্মেছেন সেই কবে? 15 February 1564 সালে। একদিকে তিনি দূরবীন দিয়ে জ্যোতির্বিজ্ঞানের দরজা খুলে দিচ্ছেন, আবার অন্যদিকে পিসার মিনারে এই যুগান্তকারী পরীক্ষা চালাচ্ছেন। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এটাও উনি বলেছিলেন, এবং সেই সময় অঙ্ক কষে দেখিয়েও দিয়েছিলেন। কিন্তু এই সব বক্তব্য চার্চের বিরোধী বলে মনে হয়েছিল সেই সময়ের শাসকদের। তাই শেষ জীবনটা কারাগারে কাটাতে হয় এই মহান বিজ্ঞানীকে। হ্যাঁ, দেখব আরও অনেক কিছু, আর ঘুরব পিসা শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভারতীয়দের জন্য ইটালিয়ান সংস্কৃতি ভীষণ কাছের, আর তার একমাত্র কারণ খাবার ও পরিবেশ। ইতালি মানে মানুষ ঘুরতে যায় রোম, ভেনিস, ফ্লোরেন্স। কিন্তু বিশ্বাস করুন, দক্ষিণ ও উত্তর মধ্য ইতালিও বেশ সুন্দর। রোম ও পিসা তো অবশ্যই যাবেন, তাছাড়াও তালিকায় রাখতে পারেন এই সুন্দর জায়গা বারি, তার রাস্তা হয়ে লেসে ঘুরে আমালফি কোস্টের দিকটা। মাঝে চেখে নিন কোনো টেরেস ক্যাফেতে ইটালিয়ান খাবার। রোম্যান্টিক নাইট লাইফ বা নৈশ জীবনের কৌতূহল থাকলে নির্দ্বিধায় ক্যাপ্রি ঘুরে আসুন। আর আপনি যদি ভোজন রসিক হন, তাহলে সিসিলির প্যালেরমো এলাকায় ফুড গ্যাজমের অভিজ্ঞতাও স্মরণীয় করে রাখতে পারেন। এই ইটালিতে যখন আসব বলে প্ল্যান করেছিলাম, তখন বন্ধু বান্ধবদের বলেছিলাম আমি স্বর্গের পথে পা বাড়িয়েছি। স্বভাবতই সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়েছিল। জীবিত অবস্থায় কি স্বর্গে যাওয়া যায়? স্বর্গ মানে যদি হয় অপরূপ সুন্দর, তবে আমি সৃষ্টিকর্তার তৈরি সেই স্বর্গের কথাই বলছি, যে জায়গায় গেলে ফিরে আসতে ইচ্ছে করে না, অথবা মানুষ সবচেয়ে প্রিয়জনকে নিয়ে তাদের বিশেষ মুহূর্তগুলো একসাথে কাটাতে চায়, স্মরণীয় করে রাখতে চায়। এই যেমন আমাদের বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা বিয়ে করতে বেছে নিয়েছিল এই স্বর্গীয় জায়গাটাকেই। ইতালির তাসকানি অঞ্চলটা সত্যি এরকমই সুন্দর। পিয়াৎসা দেল মিরাকোলি চত্বরে ঢুকতেই একটা ভাস্কর্য সবার দৃষ্টি আকর্ষণ করবে। এটার নাম লা লুপা ক্যাপিতোলিনা। ভাস্কর্যটিতে দুটি শিশু একটি নেকড়ের দুধ খাচ্ছে। শিশু দুটি হচ্ছে রোমুলেস ও রেমুস। এই রোমুলেসের নাম অনুসারে ইটালির রাজধানী রোমের নামকরণ করা হয়েছে। এই সুন্দর স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। চলুন এবার একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো পিসা এবং তার অনেক গল্প।

পিসা ক্যাথিড্রালটা দেখার পর দেখতে হবে পিসা ব্যাপিস্ট্রি। এটা এখানকার দ্বিতীয় উপাসনালয় হিসেবে তৈরি করা হয়েছিল। ইতালির বৃহত্তম ব্যাপিস্ট্রি এটি। ব্যাপিস্ট্রি রোমানিক স্টাইল থেকে গোথিক স্টাইলের রূপান্তরের এটি একটি চমৎকার উদাহরণ। এটা অদ্ভুত সুন্দর এবং পবিত্র এক পরিবেশ নিয়ে আমাদের জন্যই যেন অপেক্ষা করছিল। আস্তে আস্তে বিকেল হয়ে আসছে। সামনের ওই বাড়িটার নাম গাইড বলল কেম্পোসান্তো মনুমেন্টাল দি পিসা। এটাই এই চত্বরের শেষ ভবন। প্রথমে এটি একটি কবরস্থান হিসেবে নির্মাণ কাজ শুরু করলেও নির্মাণ চলাকালীন এর পরিকল্পনা পরিবর্তন করা হয়। এখন এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে অনেক ধরনের পেন্টিং দেখতে পেলাম। একদিনে সব দেখে শেষ করা অনেক কঠিন কাজ, সময়ের সাথে পেরে ওঠা অনেক কঠিন। যত দেখি ততই ভালো লাগে, কিন্তু ওদিকে যে অন্ধকার হয়ে আসছে বাইরে। এক এক করে আলো জ্বলে উঠছে পিসার রাজপথে, যেন কোনো শিল্পী তার হাতের ছোঁয়া এঁকেছেন এই শহরটাকে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই ফিরে যেতে হবে, মানে ওই তৃপ্তি আর ক্লান্ত শরীর নিয়ে। নদীর পাশেই রয়েছে সান্তা মারিয়া দেল্লা স্পিনা নামের একটা সুন্দর দেখার মতো গির্জা। যদিও এই সময় আর ওখানে ঢোকা যাবে না, তাই দূর থেকে দেখেই ফিরে চললাম আমি। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

পিসাতে আরও একটা দারুণ দেখার জায়গা হলো এখানকার মিউজিয়ামটা, যার পোশাকি নাম মিউজিও ওপেরা দেল দুওমো পিজা। টিকিট তো আগে থেকেই কাটা ছিল, তাই সোজা ঢুকে পড়লাম এর মেন গেটটা দিয়ে। এর ভিতরে রয়েছে মোট 26টা ঘর, প্রায় 380খানা দেখার মতন সামগ্রী রয়েছে এই মিউজিয়ামে। এখানেই রয়েছে সেই সোনার রাজমুকুট, যেটা বহুমূল্য পাথর দিয়ে সাজানো। প্রথম ঘরটায় দেখলাম অনেকগুলো স্ট্যাচু, সবকটাই সাদা মার্বেল পাথরের। স্ট্যাচুগুলো রোমের সম্রাট এবং তার সভাসদদের। এরকমই কয়েকটা ঘর দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। অপূর্ব সব স্ট্যাচু আর অসাধারণ সব পেইন্টিংস দেখতে দেখতে একটা ঘরে এসে থমকে গেলাম আমরা। একটা কাঁচের বড় বক্সের ভিতরে একটা লম্বা রড, সারা গায়ে অপূর্ব কারুকাজ, উপরে একটা লাল চুনি বসানো। রডটা দেখে মনে হলো রূপোর, আর সারা গায়ে অসংখ্য মূল্যবান পাথর বসানো। এটাও ছিল পিসার রাজার রাজদণ্ড বা স্কেপ্টার। আর তার ঠিক পরেই রয়েছে আরেকটা কাঁচের বক্সের ভিতর সেই ঝলমলে রাজমুকুটটা, যেটা দেখেই বোঝা যায় যে সেই সময়ের বৈভব আর প্রাচুর্য। আসলে 2014 সালে ইটালির সম্রাট সপ্তম হেনরির কবরটা আবিষ্কার হওয়ার পর সেই কবর থেকেই এই সব বহুমূল্য সামগ্রীগুলো পাওয়া যায়। সম্রাটের পরনের বহুমূল্য মুসলিন আর সিল্কের পোশাকও রয়েছে দেখলাম এখানে। সোজা সামনে এগিয়ে গেলেই একটা সিঁড়ি। অনেকেই এটা জানে না যে এর উপরে একটা দারুণ রেস্টুরেন্ট আর বুকশপ রয়েছে, তাই বেশিরভাগ পর্যটক এর পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসে। আমি উপরে গিয়ে পিজা আর গরম ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করছিলাম পিসার এই সন্ধেটা। আজ বোধহয় পূর্ণিমা, রাতের আকাশটা চাঁদের আলোয় যেন ভেসে যাচ্ছে, আর সেই রূপলি চাঁদের আলোয় কেমন যেন মায়াবী লাগছে ওই সামনের পিসার হেলানো টাওয়ারটাকে। পর পর তিনবার পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকাতে ওই টাওয়ারের নাম যে কেন উঠেছিল সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এখন। এ এক অপার্থিব সৌন্দর্য, ভাষায় যার প্রকাশ করা একেবারেই অসম্ভব। কি যাবেন নাকি পিজা দেখতে আমার সাথে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in এদের ওয়েব 1001 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক,
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

কিছু ভেজা মানুষ কিছু মানুষই, তাই আবার হাজার গানের শেষে আরো কিছু।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শিক্ষা ব্যবস্থা পরীক্ষাতন্ত্র যে উপার্জন যন্ত্র হয়ে উঠবে তা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একদমই চাননি। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা অবশ্য ক্রমশই তাই হয়ে উঠেছিল। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই প্রবাদ কল্পটা ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দান। ব্যক্তিগত জীবনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সদর্থে কিংবা কদর্থে এই বাক্যের উদাহরণ কিন্তু হয়ে উঠতে চাননি। আরও কথা হবে এই নিয়েই কিন্তু গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুর সদর্থেই লেখাপড়া করে গাড়ি ঘোড়া চেপেছিলেন। অন্যদিকে বঙ্কিমচন্দ্রের মুচিরাম গুর লেখাপড়া না শিখেও হাতের লেখার গুণে অভিভাবক ঈশানবাবুর সৌজন্যে মুহুরিগিরি থেকে শুরু করে ডেপুটিগিরি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তোষামত করার অপূর্ব প্রতিভা ও পড়াশোনা তেমন না করেও কৌশলী আর মানে একটা যে গুণ তার ছিল সেটা কিন্তু বলতেই হয়। শেক্সপিয়ার, মিল্টন, বেকন থেকে কোটেশন দেওয়া, ইংরেজি ভাষা বিজ্ঞদের থেকে প্রভুর পদে সোহাগ মদে দোদুল কলেবর বাঙালি বাবুদের কিন্তু সাহেবরা পছন্দ করতেন বেশি, তাই মুচিরামের চাকরিতে অসুবিধে হতো না। এই পরীক্ষাতন্ত্র ও পরীক্ষাতন্ত্র নির্ভর শিক্ষা যে উপার্জন তন্ত্র তৈরি করে তার থেকে মুক্তির উপায় কি, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন সেই সময়। রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন যে মুক্তির উপায় সহজ নয়, মুক্তির নানা রকম প্রয়াস ও মুক্তির নাম তাৎক্ষণিক অপপ্রয়াস সবকিছুরই সাক্ষী কিন্তু তিনি রয়ে গিয়েছিলেন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
5: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
4: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,